আজ বৃহস্পতিবার, 21 জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 11 জুন 2026 খ্রিস্টাব্দ, 27 জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ। আজ সূর্যোদয় 4:54 17 সেকেন্ডে, সূর্যাস্ত 6:17 8 সেকেন্ডে। আকাশবাণী কলকাতা, শুরু হল গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভে 456.6 মিটার অর্থাৎ 657 কিলোহার্জে, সঞ্চয়িতা প্রচার তরঙ্গে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে। স্টুডিওর ঘড়িতে এখন সময় 5:57 হয়ে 9 সেকেন্ড।

ও আপনার ত্বক এ বিষয়ে বলবেন ডাক্তার অবন্তি সাহা। 6:45 প্রাত্যহিক উপস্থাপনায় কল্লোল কুনার এবং অয়ন্তিকা ঘোষ। 7:45 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অনন্দিতা ঘোষ। 8:00 জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি এ বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:05 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী জয়া ভট্টাচার্য। 8:20 উত্তরণ সৌমেন দত্তের সাক্ষাৎকার শুনবেন দৃষ্টিতে বিশেষভাবে সক্ষম। অনুষ্ঠানটি বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অরুষ্টি চট্টোপাধ্যায়, শুনবেন দ্বিতীয় পর্ব। 8:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান হাওয়াইয়ান গিটার পরিবেশনায় স্বপন মজুমদার। 9:00 গানে গানে বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান, শুনবেন প্রথম অংশ। 9:25 জেলা চিঠি। 9:30 গানে গানে শেষ অংশ। 10:00 গানের ভেলার লাইফ মনের অনুষ্ঠান উপস্থাপনায় দেবশ্রিতা রায়। 11:00 যুববাণীর অনুষ্ঠান চলতে চলতে উপস্থাপনায় স্বাগতা মুখোপাধ্যায় এবং সায়নী মজুমদার। 12:00 অতুল প্রসাদের গান অনিতা দত্ত মৃধার কণ্ঠে। 12:15 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। 12:30 গ্রামীণ যুব বন্ধুদের অনুষ্ঠান, স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন তুহিন চট্টোপাধ্যায়, গ্রাম নারায়ণপুর, জেলা উত্তর চব্বিশ পরগনা। 1:00 নির্বাচিত রবীন্দ্রসঙ্গীত, 1:45 মহিলা মহল, বিষয় অদ্বিতীয়া, উপস্থাপনায় সোমা সাহা। 2:30 আধুনিক গান। দ্বিতীয় অধিবেশনে বিকেল 5:00 ক্রীড়াঙ্গন, উপস্থাপনায় অঙ্কুর কুণ্ডু, বাইরে থেকে অনুষ্ঠান রেকর্ড করে এনেছেন সঞ্জয় হাজরা। 5:30 বিদ্যার্থীদের জন্য দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান নিয়ে আলোচনা, অংশগ্রহণে শিবপুর হিন্দু উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা নন্দিনী সিংহ এবং দুই শিক্ষার্থী। 6:05 সাঁওতালি অনুষ্ঠান লোকগীতি মুদাম সোরেন ও সহশিল্পী বৃন্দের কণ্ঠে। 6:15 সাঁওতালি অনুষ্ঠান সমাজের প্রতি শিক্ষিত নারীদের দায়িত্ব কর্তব্য এ বিষয়ে বলবেন কাপুরমণি টুডু। এরপর লোকগীতি পরিবেশন করবেন কার্তিক মুর্মু, সীতারাম হাঁসদা এবং সহশিল্পী বৃন্দ। 6:38 কৃষিকতার আসর অপরিচিত সবজি চাষ এ বিষয়ে বাপি শেখকে সাক্ষাৎকার নিয়েছেন স্বাগতা মণ্ডল মল্লিক। 7:10 মহাভারত থেকে পাঠ শান্তি পর্ব, পরিবেশনায় সুবল চন্দ্র রানা। 7:30 সমীক্ষা, 8:00 অনুরোধের আসর, 8:30 অন্বেষা। প্রথমে শুনবেন বিজ্ঞানের খবর, তারপরে জলাভূমি কেন প্রয়োজন এ বিষয়ে বলবেন তপন সাহা। 9:00 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠানে হাওয়াইয়ান গিটার পরিবেশনায় স্বপন মজুমদার। 9:30 নাটক চোখে আঙুল দাদা রচনা প্রমথনাথ বিশি, বেদার নাট্যরূপ মনোজ মিত্র, প্রযোজনা জগন্নাথ বসু। 10:00 স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান শ্রবণের স্বাস্থ্য, প্রথমে থাকছে স্বেচ্ছায় রক্তদান, তারপরে ইন্টারন্যাশনাল অ্যালজিনিয়াম আর অ্যাওয়ারনেস ডে, সংকলন ও সম্পাদনা রূপময় কোলে। 10:35 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী জয়া ভট্টাচার্য। 10:35 রজনীকান্তের গান, শিল্পী অনিতা দত্ত মৃধা। 11:00 লোকগীতি পরিবেশন করবেন শিল্পী দেবলীনা সাহা চৌধুরী। 11:15 স্বাস্থ্য সঙ্গীতের অনুষ্ঠান তবলা পরিবেশন করবেন সুরজিৎ সাহা। এখন সঞ্চয়িতা প্রসাদ তরঙ্গের আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। 6:15 সঞ্চয়িতার অধিবেশন শুরু হবে সুবদ্ধ সঙ্গীত দিয়ে, খেয়াল পরিবেশন করবেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। 6:25 রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অনন্দিতা ঘোষ। 6:35 রামচরিত মানুষ, শুনবেন 138তম পর্ব। 6:45 শ্যামা সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী অপরাজিতা কুণ্ডু। 7:10 যুববাণীর অনুষ্ঠান সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ। 8:30 নজরুলগীতি পরিবেশন করবেন শিল্পী ঐশী মজুমদার। 8:45 রজনীকান্তের গান, শুনবেন অনিতা দত্ত মৃধার কণ্ঠে। 9:00 লোকগীতি পরিবেশন করবেন দেবলীনা সাহা চৌধুরী। 9:10 রাজধারা, বিষয় খেলকুদ ও মনোরঞ্জন, উপস্থাপনায় পূজা মিশ্রা। 10:15 অঞ্জুমান উর্দু ম্যাগাজিন অনুষ্ঠান, হিন্দি ছায়াছবির গান, উপস্থাপনায় সুফিয়া সিরিন। 11:00 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান ডাউন কান্ট্রি রোড, উপস্থাপনায় অভিরূপা ফাদুরী। 12:00 সুরভি, উপস্থাপনায় পূজা মিশ্রা। 12:20 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 1:10 পাশ্চাত্য অনুষ্ঠান, উপস্থাপনায় অভিরূপা ভাদুরী। 2:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান তবলা সুরজিৎ সাহাকণ্ঠ। সঞ্চয়িতার দ্বিতীয় অধিবেশন শুরু হবে বিকেল 5:10 শ্যামা সঙ্গীত দিয়ে, শিল্পী অপরাজিতা কুণ্ডু। 5:20 উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা। সন্ধ্যে 6:10 হিন্দি কথিকা বলবেন প্রীতি মুরারকা। 6:30 গুলগুলশান, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 7:10 আধুনিক পরিবেশন করবেন শিল্পী অনিতা দত্ত মৃধা। 7:30 দর্পণ, উপস্থাপনায় প্রীতি মুরারকা। 8:00 ছায়াছবির গান। 8:15 নানা রঙের গান। 8:30 স্পটলাইটের বাংলা রূপান্তর। 9:16 স্পটলাইট। 10:30 পাশ্চাত্য সঙ্গীতের অনুষ্ঠান সিং অ্যালং, উপস্থাপনায় প্রতিজ্ঞা ঘোষ। 11:10 হিন্দি ছায়াছবির গান। শুনলেন সঞ্চয়িতা এবং গীতাঞ্জলির আজকের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ঘোষণা। এখন সুবদ্ধ সঙ্গীত।

আলাইহা বিলাবল এবং বৈরভীর আগে খেয়াল পরিবেশন করলেন পণ্ডিত অর্ণব চট্টোপাধ্যায়। এখন শুনবেন রবীন্দ্রসঙ্গীত, শিল্পী অনিন্দিতা ঘোষ। প্রথমে শুনবেন চরণধ্বনি সুনীতব নাথ, তারপরে তোমার সুরেরও ধারা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন শুনবেন শ্যামা সঙ্গীত, শিল্পী অপরাজিতা কুণ্ডু।

তীব্র দাবদাহে ক্লান্ত পথিক যেমন আকাশের দিকে চেয়ে এক পশলা বৃষ্টির জন্য অপেক্ষা করে, ঠিক তেমনি আমাদের ব্যস্ত যান্ত্রিক জীবনে সাহিত্য যেন অদৃশ্য শীতল ছায়া। গরমে পুড়ে যাওয়া পৃথিবী যখন বৃষ্টির স্পর্শে ধীরে ধীরে শান্ত হয়ে ওঠে, তখন চারপাশে যেন এক প্রশান্তি নেমে আসে, তেমন সাহিত্যের

একটি পাতা খুললেই আমাদের মনেও ধীরে ধীরে শান্তির বাতাবরণ তৈরি হয়। জানো বন্ধু, বাইরের শব্দ, চাপ, দৌড় সব কিছু যেন কিছুক্ষণের জন্য থেমে যায়। জানো তো, সাহিত্য পাঠ আমাদের কেবল তথ্য দেয় না, বরং অনুভব করতে শেখায়। জীবনের জটিলতা, মানুষের সম্পর্ক, সমাজের নানান রং, সব কিছু এক একটি গল্প, কবিতা বা উপন্যাসের মধ্যে দিয়ে নতুন আলোয় ধরা দেয়। ব্যস্ত জীবনের মাঝখানে সাহিত্য যেন একটা আশ্রয়, যেখানে আমরা নিজের সঙ্গেই আবার নতুন করে পরিচিত হই। কখনো একটা কবিতার দুটো লাইন আমাদের ভেতরের অস্থিরতাকে শান্ত করে দেয়, আবার কখনো একটা গল্প আমাদের ভাবনার দরজাকে খুলে দেয়। কবিতা তো আমাদের অনুভূতির গভীরে নিয়ে যায় বলো, আর গল্প জীবনের কাছাকাছি টেনে আনে। উপন্যাস আমাদের দীর্ঘ সময়ের অভিজ্ঞতাকে ধীরে ধীরে গড়ে তোলে। এই সমস্ত কিছুর মধ্যে দিয়ে আমরা আমাদের জীবনের নতুন অর্থ খুঁজে পাই। সাহিত্যের পথের সঙ্গী হব বলেই তোমার সঙ্গে রয়েছি আমি, তোমার কথা বন্ধু অঙ্কিতা। সাহিত্যিক জগতে যাঁরা আমাদের পথ দেখিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন প্রমথনাথ বেশি। তাঁর লেখায় একদিকে যেমন আছে তীক্ষ্ণ পর্যবেক্ষণ, তেমনি আছে সহজ অথচ গভীর ভাষার ব্যবহার। তিনি সাহিত্যের মাধ্যমে জীবনকে দেখেছেন, আবার জীবনকেও সাহিত্যের মতো করে ব্যাখ্যা করেছেন। তাঁর রচনায় রসবোধ, চিন্তার গভীরতা এবং মানব জীবনের সূক্ষ্ম অনুভূতি একসঙ্গে মিশে যায়। বন্ধু, আজকে প্রমথনাথ বিশ্বের জন্মদিনে তাঁকে নিয়ে আমরা কথা বলবো, তাঁর জীবন দর্শন রচনা নিয়ে কথা বলবো। তার আগে এখন সময় একটা গানের। সুতপা ভট্টাচার্যের কণ্ঠে এই গানটা রইল শুধু তোমার জন্য।

0: বন্ধু, গানের পরে ফিরে এলাম তোমার সঙ্গে। আর এখন সময়ে আজকের দিনের বিশেষত্বটা শুনে নেওয়ার।
1: আজ এই দিনে
0: ১৮৬০ সালে আজকের দিনে রামকমল ভট্টাচার্য পরলোক গমন করেন। তিনি ঊনবিংশ শতকের এক চিন্তাশীল লেখক হিসেবে বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। তিনি বেকনের লেখা কিছু প্রবন্ধের বঙ্গানুবাদ করেন। ১৮৯৭ সালে রামপ্রসাদ বিসমিল জন্মগ্রহণ করেন। রামপ্রসাদ বিসমিল মণিপুর কাণ্ড এবং কাকুরি কাণ্ডে নেতৃত্ব দিয়ে ব্রিটিশ শাসকের মধ্যে ভীতি তৈরি করেছিলেন। ১১ বছরের বিপ্লবী জীবনে রামপ্রসাদ অনেক বই লিখেছেন। রামপ্রসাদের জীবনকালেই প্রায় সমস্ত বই প্রকাশিত হয়, কিন্তু ইংরেজ সরকার তাঁর সমস্ত বই নিষিদ্ধ করে দেন। রামপ্রসাদ বিসমিল ভারতের স্বাধীনতার জন্য মাত্র ৩০ বছর বয়সে ফাঁসির মঞ্চে শহীদ হন। ১৯৩৭ সালে আজকের দিনে বাঙালি চিত্রশিল্পী তথা নকশাকার গণেশ পাইন জন্মগ্রহণ করেন। শৈশবে ঠাকুমার মুখে শোনা রূপকথা, পৌরাণিক কাহিনী এবং ১৯৪৬ সালের দাঙ্গার ভয়াবহ স্মৃতি তাঁর শিল্পসত্তায় গভীর প্রভাব ফেলেছিল। তিনি প্রধানত টেম্পেরা পদ্ধতিতে ক্যানভাসে এবং ছোট আকারে ছবি

0: বিশ্ববিদ্যালয় অর্থাৎ গভর্নমেন্ট কলেজ অফ আর্ট অ্যান্ড ক্রাফট থেকে শিক্ষা গ্রহণ করেন এবং পরবর্তীতে চিত্রশিল্পী এবং অ্যানিমেটর হিসেবে কাজ শুরু করেন। শিল্পকলায় অবদানের জন্য তিনি 1997 সালে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের গগন অবনী পুরস্কার, 2004 সালে পশ্চিমবঙ্গ সরকারের অবনীন্দ্র পুরস্কার এবং 2011 সালে কেরল সরকারের রাজা রবি বর্মা পুরস্কার লাভ করেন। 1970 সালে আজকের দিনে লীলা নাগ পরলোক গমন করেন। স্বাধীনতা আন্দোলনের অন্যতম অগ্নিকন্যা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী লীলা নাগ 1923 সালে তিনি ঢাকায় দীপালী সংঘ প্রতিষ্ঠা করেন এবং বেশ কয়েকটি নারী শিক্ষা প্রতিষ্ঠান এবং স্কুল গড়ে তোলেন। তিনি ভারতবর্ষে বিনা বিচারে আটক হওয়া প্রথম নারী রাজবন্দী। পরবর্তী সময়ে তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে সংযুক্ত হয়ে ফরওয়ার্ড ব্লক গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
1: আজ এই দিনে
0: তো বন্ধু, আজকে তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, যে আজকে প্রমথনাথ বিশির জন্মদিন। 1901 সালের 11 জুন তিনি নাটোরে জন্মগ্রহণ করেন। তার বাবা নলিনীনাথ বিশি এবং মা সরোজবাসিনী দেবী। প্রমথনাথ বিশি সম্পর্কে কথা বলতে গেলে প্রথমেই যদি আমরা তাঁর শিক্ষাজীবন নিয়ে কথা বলি, তাহলে বলতে হয় তাঁর জীবন কিন্তু ইট কাঠ পাথরের মধ্যে সীমাবদ্ধ ছিল না, বরং প্রকৃতির কোলে প্রকৃতির মাঝেই তিনি পেয়েছিলেন জীবনের শিক্ষা। কেমন করে? 1910 সালে শান্তিনিকেতনের ব্রহ্ম বিদ্যালয়ে শিক্ষাজীবন শুরু করেন। মাত্র 17 বছর তিনি শান্তিনিকেতনে পড়াশুনো করেন। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে জানো তো প্রমথনাথ বিশির এক ঐকান্তিক যোগাযোগ তৈরি হয়েছিল। বিশির লেখা একটা বই রয়েছে, সেই বইয়ের নাম রবীন্দ্রনাথ ও শান্তিনিকেতন। সেই বইতে তিনি লিখেছেন শান্তিনিকেতনে তাঁর নানান অভিজ্ঞতার কথা। সেই অভিজ্ঞতার কাহিনী শুনলে তোমার আত্মতৃপ্তি ঘটবেই, এটা আমি বলতেই পারি। জানো তো বন্ধু, আমরা তো অনেকেই অঙ্কে ভয় পাই, তাই না? তো সেই অঙ্কে ভয় পাওয়ার একটা গল্প তোমাকে বলি। প্রমথনাথ বিশি যখন প্রথম দিকে শান্তিনিকেতনে ভর্তি হন, তখন একদিন অঙ্কের পরীক্ষা চলছে। তিনি মোটেই তো অঙ্ককে খুব একটা ভালোবাসেন না, তাই অঙ্ক করতে করতেও তাঁর মাথায় ছন্দের আনাগোনা ঘটে। তিনি আর তার পাশের বন্ধুটি অঙ্কের দিকে তাকিয়ে থাকলেও তাদের মনটা কিন্তু সেখানে ছিল না। স্বাভাবিকভাবেই কি হয়, যিনি আমাদের পড়ান তিনি নিশ্চয়ই বুঝতে পারেন যে ছাত্রটির মন ক্লাসে রয়েছে কি না। এক্ষেত্রেও বিষয়টি নড়চড় হয়নি। গণিতের পরীক্ষক যিনি ছিলেন নগেন্দ্রনাথ আইচ, প্রমথনাথকে অঙ্কের খাতাটা দেখাতে বলেন। অগত্যা তাঁকে অঙ্কের খাতা দেখাতেই হয়, একটা অঙ্ক সেখানে ঠিকভাবে কষা নেই। কিন্তু এতে নগেন্দ্রবাবু খুব বেশি রাগ করেননি। তিনি রাগ করলেন তখন যখন দেখতে পেলেন যে অঙ্ক না করে প্রমথনাথ বসে বসে কবিতা লিখেছেন। ব্যাস তখন মামলা ওঠে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট কি সেটা নিশ্চয়ই তোমাকে বলে দিতে হবে না, তিনি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথনাথের মতো এমন কাজ এর আগে শান্তিনিকেতনে খুব একটা ঘটেনি বললেই চলে। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে ছেলেটির বিষয়ে নালিশ জানানোর পর সদা হাস্যময় কবিগুরু বলেন, অঙ্ক নাই পারুক, কবিতাটি কিন্তু বেশ লিখেছে। ব্যাস তখন আর তাকে পায় কে, শাস্তি তো মুকুব হয়ে গেল। আচ্ছা বন্ধু, এই ঘটনা শোনার পর তোমার মনে হচ্ছে না যে ঠিক কি লিখেছিলেন প্রমথনাথ বিশি? তিনি লিখেছিলেন, হে হরি হে দয়াময়, কিছু মার্ক দিও আমায়, তোমার শরণাগত নহি সতত, শুধু এই পরীক্ষার সময়। কি বন্ধু, বুঝতে পারছো তো আমাদের অবস্থাটাও যেন ঠিক এই রকমই হয়। আর এই লেখাটা আমাদের জন্য কতটা দরকারি সেটা তো আর বলে দিতে হবে না, তাই না? রবীন্দ্রনাথ ঠাকুর এই লেখাটা পড়ার পর বলেছিলেন, এমন কজন প্রবীণ ভক্ত কবিতায় আছেন যে প্রশ্নপত্রের দশটা অঙ্কের উদ্যত দশখানা খড়গের সম্মুখে দাঁড়াইয়া এভাবে আত্মনিবেদন করতে

বারে ওকে অঙ্ক কষাইতে চেষ্টা করো, তাই বলে কবিতা লেখায় বাধা দিও না। বন্ধু, রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে প্রমথনাথের এই বিশেষ সম্পর্ক, তাঁর লেখার বৈচিত্র্য সমস্তটা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে এখন এই অঙ্কের ভয়কে নিয়ে তোমার জন্য থাকছে এই গানটা।

0: সত্যি বন্ধু, অঙ্কটা বোধহয় বেজায় কঠিনই। চন্দ্রবিন্দুর গানের সঙ্গে সঙ্গে ফিরলাম তোমার সঙ্গে। আচ্ছা বন্ধু, অঙ্ক করতে আমাদের ভালো লাগে না তো কি হয়েছে? খেলতে তো ভালো লাগে। খেলা নিয়ে তোমার জন্য যুববাণীর উপহারের ঝুলিতে কি আছে সেটাই এখন তোমাকে শোনাই।
1: পায়ের জাদুতে কাঁপবে গোটা বিশ্ব। শুরু হতে চলেছে ফুটবলের মহাযুদ্ধ, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026।
2: কার মাথায় উঠবে বিশ্ব সেরার মুকুট? কারা লিখবে নতুন ইতিহাস? প্রতিটি গোল, প্রতিটি ড্রিবলিং আর প্রতি মুহূর্তের টান টান উত্তেজনা নিয়ে তুমি কতটা আপ টু ডেট?
3: চিন্তা নেই, ফুটবল বিশ্বকাপ

0: এই চরম উত্তেজনাকে তোমার হাতের মুঠোয় নিয়ে আসছে যুববাণী। যুববাণীর বিশেষ নিবেদন, ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
1: প্রতিদিনের ম্যাচে কোন দল কেমন খেললো,
2: ম্যাচের শেষে স্কোরলাইন কি বলছে,
3: কার ডিফেন্স ভাঙলো, কে করলো বাজিমাত,
4: প্রতিটা ম্যাচের ইনডেপথ রিভিউ এবং টান টান প্রিভিউ নিয়ে প্রতিদিনের নিয়মিত বুলেটিন।
0: কান রাখতে ভুলো না, 12 জুন থেকে প্রতিদিন বেলা 11:50 শুধুমাত্র গীতাঞ্জলি প্রচার তরঙ্গ এবং নিউজ অন AIR অ্যাপে।
5: তাহলে আর দেরি কেন, ফুটবল ফিভারে কাঁপতে থাকো যুববাণীর সঙ্গে, আর শুনতে ভুলো না
6: ওয়ার্ল্ড কাপ রাউন্ড আপ।
7: তাহলে বন্ধু, একেবারেই কিন্তু শুনতে ভুলো না, আর আজ তোমার সঙ্গে যে বিষয়টা নিয়ে কথা বলছিলাম, প্রমথনাথ বেশি। রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার যোগাযোগ ছিল ভীষণ গভীর। শান্তিনিকেতনে প্রমথনাথের শিক্ষাজীবন শুরু হওয়া এবং ছোট থেকে সেখানেই বড় হয়ে ওঠার মাধ্যমে তার জীবনে ঠাকুরের প্রভাব কতটা পড়েছিল তা বলাই বাহুল্য। ঠাকুর মানে রবীন্দ্রনাথ ঠাকুর। যখন একেবারে প্রথম দিকে প্রমথনাথ বিশি শান্তিনিকেতনে যান, তখন রবীন্দ্রনাথ সম্পর্কে তার কোনো ধারণাই ছিল না। তিনি নিজেই লিখেছেন যে যখন তিনি রবীন্দ্রনাথকে প্রথম দেখেন, তখন তিনি নিজেই জানেন না যে এই মানুষ সাহিত্যের জগতের ধ্রুপতারা। যখন প্রথম প্রমথনাথ শান্তিনিকেতনে যান, রবীন্দ্রনাথ থাকতেন দোতলায়। সেখানেও একটা মজার ঘটনা ঘটে। কি ঘটনা? প্রমথনাথকে নিয়ে যাওয়া হয় রবীন্দ্রনাথ ঠাকুর যেখানে পড়াচ্ছেন ছাত্রদের সেই কক্ষে। সেখানে একজন ছাত্র তাকে রবীন্দ্রনাথ ইংরেজিতে অনুবাদ করতে বলেন যে ছবির একটি গাধা আছে, এই লাইনটা। আর সেই ছাত্র নির্বিকার চিত্তে কি বলল জানো, ছবি ইজ অ্যান অ্যাস। এমন যদি আমাদের ক্লাসে হতো তাহলে আমরা তো নিশ্চয়ই হেসে গড়াগড়ি খেতাম। কিন্তু সেই বয়সে তাদের সেই বোধ হয়নি যে গাধা থাকা আর গাধা হওয়া দুটোর মধ্যে ঠিক কতটা তফাৎ। তাই ছাত্ররা কেউ না হাসলেও রবীন্দ্রনাথ তো রসিক মানুষ ছিলেন। তিনি ছবিকে বললেন, দেখলি ছবি, তোকে কেমন গাধা বানিয়ে দিলে। এটা শুনে কিন্তু সেই ছবি একদমই হাসেনি, কারণ সে সেখানে লজ্জা পেয়েছিল বোধহয়। এরকম ছোট ছোট কথাবার্তার মাধ্যমে রবীন্দ্রনাথের সঙ্গে তার পরিচয় ঘটে এবং রবীন্দ্রনাথ সম্পর্কে তিনি এটা তখন থেকেই বুঝতে পারেন যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর এমন একজন মানুষ যিনি যে কোনো বয়সের যে কোনো মানুষের সঙ্গে খুব সহজেই সখ্যতা করে ফেলতে পারেন এবং খুব স্বল্প রসাত্মক জিনিসের মধ্যে থেকেও ব্যঙ্গকে বের করতে পারেন অনায়াসে। শুধু কি কবিতায় কথা বলা, নাকি সবসময়ই রবীন্দ্রনাথের সঙ্গে তার খুনসুটি লেগে থাকত? শিশু বয়স পার করার কিছু পরে তার প্রথম উপন্যাস পদ্মা পড়ে আচার্য রবীন্দ্রনাথ বলেন, জানিস তো, আর কিছুদিন পর তোকে নিয়ে আমরা গৌরব করতে পারব। তা শুনে ছাত্রটির জবাব কি ছিল জানো, এখনই গৌরব করতে পারেন, ঠকবেন না। সত্যি তো, রবীন্দ্রনাথ কিংবা বাঙালি কেউই ঠকেনি। রবীন্দ্রনাথ অনুরাগী প্রমথনাথ বিশি ওরফে প্রনাবি বাঙালি সাহিত্য চর্চার এক মাইলস্টোন হয়ে রয়েছেন। রবীন্দ্রনাথের সঙ্গে তার সম্পর্কের নানান বৈচিত্র্য ছিল। একবার শান্তিনিকেতনে তখন অচলায়তন নাটক মঞ্চস্থ হচ্ছে। সেখানে একটা দৃশ্য আছে যেখানে আচার্যরা ছাত্রকে বেঁধে ফেলবেন। আচার্যের ভূমিকায় অভিনয় করছেন স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর, তাই কারোরই সাহস হচ্ছে না যে তাকে গিয়ে বেঁধে ফেলে। অগত্যা সেই ছাত্র এগিয়ে এসে বললেন, হে তো অভিনয় ছাড়া কিছুই নয়, বলেই তিনি কবিকে বেঁধে ফেললেন। মঞ্চে অভিনয় করা এবং তার যে সাহস, সমস্তটার উপর ভিত্তি করে ভরসা করে পরবর্তীতে বিসর্জন, বেণীসংহারের মতো নাটকগুলো তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে একই মঞ্চে পরিবেশন করেন। জানো বন্ধু, এই সময়ের পরবর্তীকালে শান্তিনিকেতনের আঙিনা পেরিয়ে যখন প্রমথনাথ বিশি তার পরবর্তী জীবনে পা বাড়ালেন, সেখানেও শান্তিনিকেতনকে তিনি ভুলতে পারলেন না। সেই প্রসঙ্গে তোমাকে কয়েকটা কথা বলি, তার আগে তোমাকে বলি প্রমথ

বৈদ্যনাথের জীবনে শান্তিনিকেতনের প্রভাব ছিল, কিন্তু দেখো শান্তিনিকেতন শুধু একটা শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি ছিল জীবন দর্শনের কেন্দ্র। সেখানে শিক্ষা মানে শুধু পাঠ্য বই নয়, বরং প্রকৃতি, মানবতাবোধ, সৌন্দর্যবোধ এবং মুক্ত চিন্তার এক সমন্বিত চর্চা। তুমি খেয়াল করলে দেখবে বিশির লেখায় একদিকে যেমন আছে যুক্তিনিষ্ঠ বিশ্লেষণ, তেমন অন্যদিকে আছে ভাষার সরল সৌন্দর্য এবং পর্যবেক্ষণের গভীরতা। এই দুটি দিকই শান্তিনিকেতনের শিক্ষা দর্শনের সঙ্গে যুক্ত, যেখানে চিন্তার স্বাধীনতা এবং সৌন্দর্য বোধ একসঙ্গে গড়ে ওঠে। রবীন্দ্রনাথের ভাবধারার মূল কথা কি ছিল বলতো? জীবনকে খণ্ড খণ্ড করে না দেখে সম্পূর্ণভাবে দেখা, আর সেই দৃষ্টিভঙ্গি বিশ্বের সাহিত্য চর্চায় প্রতিফলিত হয়েছে। রবীন্দ্রনাথের শান্তিনিকেতনের শিক্ষা বিশ্বের জীবনে এক ধরনের মানসিক ভিত্তি তৈরি করেছিল। এই বিষয়ে তোমাকে একটা কথা বলি, প্রমথনাথ বিশি রবীন্দ্রনাথের ছায়ায় ছায়ায় বড় হলেও নিজের ব্যক্তিসত্তা থেকে তিনি কিন্তু কখনোই বেরিয়ে আসেননি, বরং আমরা তার লেখায় ব্যঙ্গরস, বিশ্লেষণ ধর্মী দৃষ্টিভঙ্গি এবং বাস্তব সমাজ সচেতনতা দেখতে পাই, যা রবীন্দ্রনাথের কাব্যিক এবং দার্শনিক ধারা থেকে আলাদা একটি স্বতন্ত্র কণ্ঠস্বর তৈরি করে। কিছুক্ষণ আগে তোমাকে বলছিলাম না রবীন্দ্রনাথের রসবোধের কথা, প্রমথনাথ বিশ্বও কিন্তু কম যান না। প্রমথনাথ বিশ্বের লেখালেখির একটা বিশেষ শক্তিশালী দিক হল তার ব্যঙ্গ এবং রসবোধ। এই দুটো উপাদান তার সাহিত্যকে শুধু পাঠযোগ্যই করেনি, বরং গভীরভাবে চিন্তাশীল এবং উপভোগ্য করে তুলেছে। ব্যঙ্গাত্মক লেখায় তার জুড়ি মেলা ভার। তিনি মূলত ব্যঙ্গ করেছেন বাঙালির জড়ত্বকে। তার ব্যঙ্গ করার ক্ষমতা জানো তো এতটাই নিপুণ যে উদ্দিষ্ট ব্যক্তিরা লেখকের উপর রাগ করবেন না, হাসবেন না, গালি দেবেন সেটাই ঠিক করে উঠতে পারেন না। সমুচিত শিক্ষা, অ্যালার্জি, ব্রহ্মার হাসি, গালি ও গল্প, ডাকিনী ইত্যাদি গল্পের মধ্যে দিয়ে প্রমথনাথ বিশ্বের চাবুক লেখা বাঙালির মর্মস্থলে অনেকবার আছড়ে পড়েছে। ব্যঙ্গ যেখানে তিক্ত নয়, কঠিন নয়, বরং নির্মল কৌতুকে স্নিগ্ধ, সেখানে কেবল অনাবিল হাসি প্রবাহিত হয়। জানো বন্ধু, গদাধর পণ্ডিত নামক যে গল্প, সেখানে ক্রোধ এবং ব্যঙ্গ সমাজের ওপর বর্ষিত হয়েছে। শুধু সাহিত্য জগৎ নয়, ব্যক্তিগত জীবনেও তার যে ব্যক্তিত্ব তা কেমনভাবে প্রস্ফুটিত হয়েছে এবং আমরা কেমনভাবে তাঁর জীবন দর্শন সঙ্গে নিয়ে এগিয়ে চলব, সেই বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। তার আগে ইন্দ্রনীল সেনের কণ্ঠে এই গানটা রইল শুধু তোমার জন্য।

বন্ধু, গানের পরে ফিরে এসে আবারও প্রমথনাথ বিশ্বের জীবনচর্যা নিয়ে তোমার সঙ্গে কথা বলবো। শান্তিনিকেতনে পড়াশোনা শেষ করে প্রমথনাথ বিশ্বী রাজশাহীর সরকারি কলেজে ইংরেজি অনার্স নিয়ে ভর্তি হন। ছোটবেলা থেকে শান্তিনিকেতনে বড় হওয়ায় তার মনটাও গ্রাম বাংলার রাঙামাটির পথের মতোই উদাসীনতায় ভরা ছিল। পোশাক আশাকে আভিজাত্যের পরিবর্তে ছিল সেই রাঙামাটির ছোঁয়া। তবে বইমুখ এই ছেলে একবার ছাত্র সমাজের সকলকে ঠিক কেমনভাবে নাড়িয়ে দিয়েছিল, এখন তোমাকে সেই কথাটাই বলবো। সেই সময়ে অসহযোগ আন্দোলনের রেশ কাটেনি। একজন ছাত্র নেতা কলেজের হোস্টেলে ঢুকে পড়ে এবং ছাত্রদের মেলে রাখা জামা কাপড় এবং প্রয়োজনীয় সামগ্রীতে আগুন ধরাতে শুরু করে। ওপরতলা থেকে প্রমথনাথ বিশ্বী গলা তুলে জিজ্ঞাসা করেন, মিলিতি তামাক মুখে নিয়ে অন্যের জামা কাপড়ে আগুন দিতে লজ্জা করে না? তার এই বলিষ্ঠ কথার সামনে দাঁড়িয়ে সেই ছেলেটি সেদিন পিছু হটেছিল এবং সমস্ত হোস্টেলের ছাত্ররা দেখল একনিষ্ঠ বৈভক্ত ছাত্রের দৃঢ়তা। বন্ধু, প্রমথনাথ বিশ্বীর দেশপ্রেম কোনো স্লোগান নির্ভর বা আবেগপ্রবণ দেশপ্রেম ছিল না, বরং তা ছিল গভীর মানবিকতা, সংস্কৃতি চেতনা এবং সমাজ চেতনার ওপর প্রতিষ্ঠিত। আজ দেশকে তিনি ভালোবেসেছিলেন কেবল একটি ভূখণ্ড হিসেবে নয়, বরং তার মানুষ, ইতিহাস, ভাষা, সংস্কৃতি এবং জীবনযাত্রার সমগ্রতাকে ধারণ করে। তিনি বিশ্বাস করতেন, একটি জাতির প্রকৃত শক্তি তার জ্ঞান, সংস্কৃতি এবং নৈতিক চেতনার মধ্যে নিহিত রয়েছে। তাই তাঁর লেখায় দেশপ্রেমের প্রকাশ ঘটেছে মানুষের চিন্তার মুক্তি, শিক্ষার প্রসার এবং সামাজিক উন্নতির আহ্বানের মধ্যে দিয়ে। তিনি দেশের সমস্যা এবং দুর্বলতাকে একেবারেই কিন্তু আড়াল করেননি, বরং একজন সত্যিকারের দেশপ্রেমিকের মতো সেগুলোকে চিহ্নিত করে সমাজকে আত্মসমালোচনার পথে আহ্বান জানিয়েছেন। বন্ধু, আমরা যদি প্রমথনাথ বিশ্বীর লেখার বৈচিত্র্যময় বৈশিষ্ট্যকে খানিকটা দেখার চেষ্টা করি, তাহলে প্রথমেই বলতে হয় তাঁর লেখার সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল জীবনের প্রতি তাঁর গভীর দৃষ্টি। তিনি কিন্তু শুধু গল্প বলেননি, শুধু প্রবন্ধ লেখেননি, তিনি মানুষকে দেখেছেন, সমাজকে দেখেছেন আর সময়কে দেখেছেন, আর সেই দেখার অভিজ্ঞতাকে এমনভাবে ভাষায় প্রকাশ করেছেন যা একদিকে সহজ এবং অন্যদিকে চিন্তার খোলা।

0: ফারাক যোগায়। তাঁর লেখা পড়তে পড়তে তোমার মনে হবে একজন অভিজ্ঞ মানুষ যেন তোমার সঙ্গে গল্প করতে করতে জীবনের নানান সত্য কথা বলে চলেছেন। তুমি লক্ষ্য করবে তার ভাষা অকারণে জটিল হয় না, তিনি ভাষার চাকচিক্যের চেয়ে স্বচ্ছতাকে বেশি গুরুত্ব দিয়েছেন, তাই তাঁর রচনায় এক ধরনের সহজ প্রবাহ তৈরি হয় জানো তো, যা পাঠককে অনায়াসে টেনে নিয়ে যায়। কিন্তু সেই সরলতার আড়ালে থাকে গভীর মনন, সূক্ষ্ম পর্যবেক্ষণ এবং তীক্ষ্ণ বুদ্ধির পরিচয়। এই কারণেই তাঁর লেখা সাধারণ পাঠকের কাছে যেমন আনন্দদায়ক, তেমন সাহিত্য গবেষকের কাছেও তা ভীষণ মূল্যবান। তাঁর সাহিত্যকে আলাদা করে চেনা যায় তাঁর অসাধারণ রসবোধের মাধ্যমে। তবে এই রসবোধ, তোমাকে আগেও বলছিলাম, সেটা কিন্তু নিছক হাসির জন্য নয়। মানুষের ভণ্ডামি, সমাজের অসঙ্গতি কিংবা শিক্ষিত সমাজের নানান আত্মপ্রবঞ্চনাকে তিনি এমন সূক্ষ্ম ব্যঞ্জনের মাধ্যমে তুলে ধরতে চেষ্টা করেছেন যাতে পাঠক একদিকে হাসেন, আবার অন্যদিকে বাস্তবতাকেও নতুনভাবে ভাবতে শুরু করেন। জানো বন্ধু, তাঁর এই যে ব্যঙ্গ, সেটা কিন্তু কখনো তিক্ত নয়। তিনি মানুষের দুর্বলতাকে বিদ্রুপ করেছেন, কিন্তু মনে রাখতে হবে মানুষকে কখনোই ছোট করেননি। আরেকটা বিষয়ে তোমার বিশেষভাবে চোখে পড়বে, তিনি মানুষের প্রতি গভীর সহমর্মিতায় বিশ্বাস করতেন। তাঁর চরিত্রগুলোর মধ্যে কোনো কৃত্রিমতা নেই, তারা আমাদের আশেপাশের মানুষ, আমাদের পরিচিত সমাজের মানুষ। তাই তাঁর লেখা পড়লে মনে হয় তিনি দূর থেকে সমাজকে বিচার করছেন না, বরং সমাজের মধ্যে দাঁড়িয়ে মানুষের সুখ দুঃখ, আশা নিরাশা এবং সীমাবদ্ধতাগুলোকে বোঝার চেষ্টা করছেন। বন্ধু, এতক্ষণ তোমার সঙ্গে কথা বলছি, তুমিও কেমনভাবে বলতে পারো তোমার লেখনীর মাধ্যমে যুববাণীর বন্ধুদের সঙ্গে কথা? হ্যাঁ বন্ধু, এখন সেটাই শুনে নেওয়ার পালা।
1: বিশ্বকাপ আসছে ভাই, এইবারে আর্জেন্টিনাকেই আমার ভোট, বিকজ মেসি ইজ দা অনলি গোট।
2: গোফে তেল মেখে যতই দেখো গাছে কাঁঠাল, এবারে ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন কিন্তু পর্তুগাল।
1: আচ্ছা আচ্ছা, ওসব মেসি রোনালদো ছাড়ো ভাই, সেই এক ডায়লগ তোমাদের, একটু এই প্রজন্মে ফিরে এসো। এমবাপে কা নাম সুনা হ্যায় ক্যা?
2: দূর দূর, লামিন ইয়ামেলের এক গোলে এসব এমবাপে বাপ বাপ বলে পালাবে।
1: মিলেনিয়ান হোক বা জেনজি, ফুটবলের প্রতি ভালোবাসা সেই একই, আফটার অল বাঙালি বলে কথা।
2: সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল।
1: স্কুল থেকে ফিরেই আগে ছিল মাঠে দৌড়ানো, এখন অফিস ফেরো চট জলদি টার্ফে পৌঁছানো।
2: ফুটবল মানেই আবেগ, যে আবেগ স্বপ্ন দেখায়, পছন্দের খেলোয়াড়ের মতন একদিন আমি খেলবই।
1: পছন্দের খেলোয়াড়, সেরা সেরা ফুটবলে তোমার কাছে সেরা সেরা কে?
2: তোমার বয়স যদি হয় 16-30, তাহলে ফুটবলে তোমার কাছে সেরার সেরা কে জানিয়ে চিঠি লিখে পাঠিয়ে দাও আমাদের, অনধিক 300 শব্দে।
1: আমাদের ঠিকানা যুববাণী বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী কলকাতা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701।
2: অথবা মেইল করো আমাদের, আমাদের মেইল আইডি yuvavanikolkata@gmail.com, অর্থাৎ yuvavanikolkata@gmail.com।
1: চিঠি পাঠানোর শেষ তারিখ 21 জুন 2026।
2: তাহলে আরো একবার জানিয়ে দিই জুন মাসের বলতে চাই এর বিষয়, সেরা সেরা।
0: বন্ধু, দেরি না করে তুমি কিন্তু অবশ্যই লেখা পাঠিয়ে দিতে পারো। আর এখন ফিরছি আবারও প্রমথনাথ বিশির লেখার বৈশিষ্ট্য নিয়ে। দেখো, শিক্ষা প্রসঙ্গে এলে প্রমথনাথ বিশির চিন্তা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, কারণ তিনি নিজে ছিলেন শিক্ষক, গবেষক এবং বিদ্বান একজন মানুষ। তার কাছে শিক্ষা মানে শুধু পরীক্ষায় সাফল্য অর্জন নয়, শিক্ষা মানে ছিল মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা। তাঁর লেখায় বারবার এমন একটা

ভাবনা ফিরে আসে যে জ্ঞান তখনই অর্থবহ যখন তা মানুষের মনকে উদার করে, বিচার শক্তিকে শানিত করে এবং সমাজের প্রতি মানুষকে দায়বদ্ধ করে তোলে। তুমি দেখবে তিনি মুখস্থ বিদ্যার চেয়ে চিন্তা শক্তিকে বেশি গুরুত্ব দিয়েছেন। তার রচনায় শিক্ষার মূল্য কেবল কর্মসংস্থানের উপায় হিসেবে নয়, বরং সংস্কৃতি বোধ, নৈতিকতা এবং মানবিক চেতনার বিকাশের মাধ্যম হিসেবে উঠে এসেছে। তিনি বিশ্বাস করতেন, শিক্ষিত হওয়া আর সত্যিকারের জ্ঞানী হওয়া এক বিষয় নয়, প্রকৃত শিক্ষা সেটাই যা মানুষকে বিনয়ী করে, সচেতন করে এবং জীবনের গভীর অর্থ উপলব্ধি করতে শেখায়। এই কারণেই তাঁর সাহিত্য আজও প্রাসঙ্গিক। তাঁর লেখার মধ্যে যেমন সাহিত্যিক সৌন্দর্য রয়েছে, তেমন রয়েছে মানুষকে ভাবতে শেখানোর এক অনন্য দক্ষতা। নারী চরিত্র নির্মাণের ক্ষেত্রেও তাঁর দৃষ্টিভঙ্গি ছিল লক্ষণীয়। তিনি নারীকে কেবল পরিবারের গণ্ডির মধ্যে আবদ্ধ কোনো চরিত্র হিসেবে দেখেননি। তাঁর রচনায় মেয়েরা অনুভব করে, চিন্তা করে, সিদ্ধান্ত নেয় এবং অনেক সময় নিজের অস্তিত্বের প্রশ্নও তোলে। সমাজের প্রচলিত কাঠামোর মধ্যে থেকেও তারা নিজস্ব সত্তার পরিচয় বহন করে। প্রমথনাথ বিশ্বের নারী চরিত্রের শক্তি এখানেই যে তারা অতি নাটকীয় নয়, আবার নিছক আদর্শের প্রতীকও নয়। তারা বাস্তব জীবনের নারী, যাদের আনন্দ, বেদনা, সংকট এবং আত্মমর্যাদা সমানভাবে গুরুত্বপূর্ণ। যেমন এ প্রসঙ্গে কেশবতী উপন্যাসের কথা উল্লেখ করা যায়, কিংবা ধরো দক্ষিণ পাড়ার মেয়েরা এই নাটকেরও উল্লেখ করা যায়। তার সাহিত্যকে বুঝতে গেলে তার ভ্রমণ এবং বহুমুখী অভিজ্ঞতার কথাও উল্লেখ করতে হবে। একজন শিক্ষক, গবেষক এবং সংস্কৃতি মনস্ক মানুষ হিসেবে তিনি নানান মানুষ, নানান পরিবেশ এবং নানান জীবনযাত্রার সঙ্গে পরিচিত হয়েছিলেন। এই অভিজ্ঞতাগুলো তাঁর দৃষ্টিকে বিস্তৃত করেছিল, ফলে তাঁর লেখায় কেবল একটি নির্দিষ্ট অঞ্চলের জীবন নয়, মানুষের বৃহত্তর অভিজ্ঞতাও প্রতিফলিত হয়েছিল। তিনি দেখেছিলেন সমাজের বহু রূপ, সময়ের পরিবর্তনের গতি। সেই কারণেই তার সাহিত্য বাস্তবতার মাটিতে দাঁড়িয়েও সংকীর্ণ হয়ে পড়েনি, ইতিহাসও সফলভাবে তাঁর লেখায় ধরা দেয়। যেমন বলতে পারো 1955 সালে প্রকাশিত উপন্যাস সিন্ধু দেশের প্রহরী। 1924 সালে শান্তিনিকেতনের ছাত্র থাকা অবস্থায় তিনি প্রথম উপন্যাস লেখেন দেশের শত্রু। তার পরবর্তী সময়ে জোড়া দিঘির চৌধুরী পরিবার, নীলমণির স্বর্গ উপন্যাসগুলো রচনা করেন। তবে তাঁর শ্রেষ্ঠ উপন্যাস কেরি সাহেবের মুন্সি। এই উপন্যাসের জন্য তিনি 1960 সালে রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আরও একটা বিখ্যাত উপন্যাস রয়েছে লালকেল্লা। এছাড়া তিনি একজন ছোট গল্পকার এবং নাটককারও ছিলেন। একাঙ্ক নাটক পশ্চাতের আমি, বেনিফিট অফ ডাউট, কে লিখিল, মেঘনাদবধ কাব্য এর পাশাপাশি ডিনামাইট, সাবিত্রীর স্বয়ংবর, মৌচাকে ঢিল ইত্যাদি নাটকও তিনি লিখেছেন। প্রমথনাথ বিশ্বের কাহিনী অবলম্বনে জানো তো সিনেমাও তৈরি হয়েছে। কেরি সাহেবের মুন্সি, জোড়াদিঘির চৌধুরী পরিবার, এই সমস্তই তার উদাহরণ হিসেবে বলতেই পারো। বন্ধু, আমি তোমার কথা বন্ধু অঙ্কিতা এতক্ষণ তোমার সঙ্গে ছিলাম। যুববাণীর আর কোন কোন বন্ধু আজকে থাকছে তোমার সঙ্গে সেটাই শুনে নেওয়ার পালা। বেলা 11টা থেকে গীতাঞ্জলিতে থাকছে সায়নী এবং স্বাগতা। বেলা 12টা থেকে মৈত্রীতে থাকছে ঋত্বিক। বিকেল 4:50 মৈত্রীতে থাকছে তোমার যুববাণীর বন্ধু অর্পণ। সন্ধে 7টা থেকে মৈত্রীতে থাকছে অন্বেষা। রাত 9টা থেকে 107 FM রেনবোতে থাকছে অর্পিতা এবং সৌরিক। বন্ধু, আজকে প্রমথনাথ বিশ্বী নিয়ে তোমার সঙ্গে কথা বলছিলাম। সাহিত্যের সঙ্গে আমাদের সবসময়ে সংযুক্ত থাকতে হবে, সাহিত্য পড়তে হবে এবং সাহিত্যের মাধ্যমে আমাদের সমাজ চেতনা গড়ে তুলতে হবে। আসলে জানো তো, সময়ের ঊর্ধ্বে আমরা কেউ তো উঠতে পারি না। সময় যখন আমাদের চোখ রাঙায়, তখন হয়তো সত্যি সত্যি আমাদের থেমে যেতে হয়, নইলে বলার তো কত কিছুই থাকে। এইটুকু সময়ের মধ্যে প্রমথনাথ বিশ্বের মতো এত বড় একজন মানুষের কথা কি চট করে বলে ফেলা যায়? নিশ্চয়ই নয়। কিন্তু ওই যে বললাম, সময়। বন্ধু, সাহিত্য

সাহিত্যে থাকো, সংস্কৃতিতে থাকো, আর অবশ্যই কানে রেখো যুববাণী। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। যেতে যেতে রূপঙ্কর বাগচির কণ্ঠে এই গানটা থাকছে শুধু তোমার জন্য।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন নজরুলগীতি পরিবেশন করবেন ঐশী মজুমদার।

নজরুল গীতি শুনলেন ঐশী মজুমদারের কণ্ঠে। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন রজনীকান্তের গানে অনিতা দত্ত মৃধা।

আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন লোকগীতি, শিল্পী দেবলীনা সাহা চৌধুরী।

দেবলীনা সাহা চৌধুরীর কণ্ঠে লোকগীতি শুনলেন আকাশবাণী কলকাতা। অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। পূজা মিশ্রের সঙ্গে রসধারা একটু পরেই।

আকাশবাণী কলকাতা, স্থানীয় সংবাদ, পড়ছি চঞ্চল ভট্টাচার্য। রাজ্য সরকার দপ্তর বণ্টন করার পর মন্ত্রীরা নিজ নিজ দায়িত্ব গ্রহণ করেছেন। বিভিন্ন দপ্তরের মন্ত্রী সরকারের নতুন সরকারের পরিকল্পনার কথা জানিয়েছেন। নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেছেন, 2020 জাতীয় শিক্ষানীতি রাজ্যে কার্যকর করা হবে। বিকাশ ভবনে দপ্তরের আধিকারিকদের সঙ্গে প্রাথমিক বৈঠকের পর গতকাল তিনি বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পশ্চিমবঙ্গ সব ক্ষেত্রে পিছিয়ে পড়েছিল, শিক্ষাক্ষেত্রে এর প্রভাব সবথেকে বেশি বোঝা যায়। রাজ্যের অর্থনীতির উন্নয়নে কর না বাড়িয়ে রাজস্ব আদায়ের ওপর জোর দেওয়াই তার প্রথম লক্ষ্য বলে অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত জানিয়েছেন। নবান্নে দপ্তরের দায়িত্ব নিয়ে গতকাল তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যে বর্তমানে রাজস্ব আয়ের যে সুযোগ আছে তার সবটা ব্যবহার করা হয় না, সেই জায়গাগুলি খুঁজে দেখতে হবে বলে তিনি জানিয়েছেন। অন্যদিকে নতুন শিল্পমন্ত্রী তাপস রায় বলেছেন, রাজ্যকে অতীতের মতো শিল্পবান্ধব হিসেবে গড়ে তুলতে রাজ্য সরকার বদ্ধপরিকর। দপ্তরের দায়িত্বভার গ্রহণের পর সাংবাদিকদের তাপসবাবু বলেন, টাটারা চাইলে রাজ্যে ফিরতেই পারেন। পালাবদলের পর রাজ্যে বিভিন্ন স্থানীয় প্রশাসনিক সংস্থায় তৃণমূল কংগ্রেসের নির্বাচিত প্রতিনিধিরা পদাধিকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করছেন। 42 সদস্যের হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস ও সহসভাধিপতি অজয় ভট্টাচার্যের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছেন 25 জন সদস্য। তৃণমূল কংগ্রেসের এই সদস্যরা দলেরই জেলা সভাধিপতির বিরুদ্ধে দুর্নীতি, স্বেচ্ছাচারিতা সহ বিভিন্ন অভিযোগ এনেছেন। জেলা পরিষদে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত সদস্য তুষার ঘোষ বলেন, তারা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন। তৃণমূল কংগ্রেস পরিচালিত বাঁকুড়া পৌরসভার পৌরপ্রধানের বিরুদ্ধেও দলেরই 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব এনেছেন। পৌরসভার 24টি ওয়ার্ডের মধ্যে বুধবার উপ পৌরপ্রধান সহ জেলাশাসকের কাছে দফতরে গিয়ে লিখিতভাবে নিজেদের অনাস্থা জমা দেওয়া হয়েছে। কলকাতা পুরসভার বিভিন্ন ওয়ার্ডে শংসাপত্র দেওয়ার ক্ষেত্রে সাইনিং অথরিটি কে হবেন তা নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রশাসক হিসেবে পুর কমিশনার স্মিতা পাণ্ডে দায়িত্ব নেওয়ার পর তিনি পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গে বিষয়টি নিয়ে শীঘ্রই আলোচনায় বসবেন। এই সমস্যা দ্রুত সমাধান করা যাবে বলে পুর কমিশনার আশা প্রকাশ করেছেন। উল্লেখ্য, মেয়র পদ থেকে ফিরহাদ হাকিমের ইস্তফা দেওয়ায় রাজ্য সরকার পুরবোর্ড ভেঙে দিয়েছে। এর ফলে পুরসভার বিভিন্ন কাজে সাইনিং অথরিটিকে নিয়ে সমস্যা তৈরি হয়েছে। প্রাক বর্ষার প্রস্তুতি নিয়ে গতকাল কলকাতা পুরসভার কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে বোরোভিত্তিক বৈঠক করেন। মূলত বৃষ্টির ফলে জমা জল দ্রুত সরিয়ে ফেলার বিষয়টিতে জোর দেন তিনি। আলোচনা

শহরে জমাজলজনিত পরিস্থিতি খতিয়ে দেখে সেচ দপ্তর ও পূর্ত দপ্তরের সঙ্গে সমন্বয় রেখে কাজ করার উপর গুরুত্ব দেওয়া হয়। কলকাতা হাইকোর্ট রাজ্য জুড়ে রেলের জমিতে হকার উচ্ছেদ 17 জুন পর্যন্ত স্থগিত রাখতে নির্দেশ দিয়েছে। ওই দিন শুনানির আগে পর্যন্ত ভাঙচুর করা বা অন্য কোনো পদক্ষেপ গ্রহণের ওপরেও স্থগিতাদেশ জারি করেছে আদালত। যাদবপুর, হাওড়া, কোন্ডগড়, ডানকুনি সহ বিভিন্ন জায়গায় হকার উচ্ছেদ নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হয়েছে একাধিক মামলা। সেই উচ্ছেদের নোটিশকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন হকাররা। সব মামলারই শুনানি হবে 17 জুন। বিচারপতি হিরণময় ভট্টাচার্য এই শুনানি গ্রহণ করবেন। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীতে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার হওয়া তিনজনকে কালনা মহকুমা আদালত 5 দিনের পুলিশি হেফাজতে পাঠিয়েছে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, 2 মাস আগে পূর্বস্থলী থানা এলাকার বাসিন্দা এক কিশোরী মাঠে ঘাস কাটতে গেলে ওই তিনজন তাকে ধর্ষণ করে বলে অভিযোগ। এই ঘটনার কথা কাউকে জানালে কিশোরীকে প্রাণে মারার হুমকিও দেওয়া হয়। পরে অবশ্য ওই তরুণী তার পরিবারকে জানালে থানায় অভিযোগ দায়ের করা হয়। রাতভর তল্লাশি চালিয়ে উত্তর 24 পরগনার কাঁচরাপাড়া হার্নেট ইংলিশ মিডিয়াম স্কুলের ঘর থেকে গতকাল 1,77,00,000 টাকা উদ্ধার করেছে পুলিশ। 3টি মেশিন আনা হয় টাকা গোনার জন্য। রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত গণনার কাজ শেষ করার পর টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ। এই বিপুল পরিমাণ টাকার উৎস কোথায় তার সদুত্তর দিতে না পারায় স্কুলের ক্যাশিয়ার অভিজিৎ নাথ, অভিক নাথ ও অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট সায়ন ঘোষকে আটক করেছে বীজপুর থানার পুলিশ। বেঙ্গল টি-20 লীগ ক্রিকেটে মহিলা বিভাগে মালদা ও মুর্শিদাবাদ তাদের ম্যাচে জয় পেয়েছে। সল্টলেকে যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাঠে মুর্শিদাবাদ 6 উইকেটে শিলিগুড়ি স্ট্রাইকার্সকে হারিয়ে দেয়। অন্য ম্যাচে মালদা DLS পদ্ধতিতে মেদিনীপুরকে 11 রানে পরাজিত করে। স্থানীয় সংবাদ শেষ হল, এরপর খবর শুনবেন গ্রামীণ সংবাদ 12:30।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন তিন তালে তবলা, শিল্পী সুরজিৎ সাহা। আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে, অর্থাৎ 1008 কিলোহার্টজে।

শ্যামাসঙ্গীত শুনলেন অপরাজিতা কুণ্ডুর কণ্ঠে। আকাশবাণী কলকাতা, সঞ্চয়িতা। শুরু হচ্ছে অনুষ্ঠান উর্বশী, উপস্থাপনায় প্রীতি মুরারকা।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টজে।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িত প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্টজে। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গান। এই অনুষ্ঠানে আজকের প্রথম গান শুনে নিন গড়ি তেরে প্যার মে, ছায়াছবি থেকে কমল খান এবং নীতিমোহনের দ্বৈত কণ্ঠে।

এর সাথেই শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। একটু পরে শুনবেন বাংলায় ক্রীড়া সংবাদ।

0: আকাশবাণী কলকাতা, খেলার খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার বিরুদ্ধে খেলবে। পিভি সিন্ধু, তানভি শর্মা অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: এদিকে প্রথম ম্যাচের আগেই বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। খেলার 1.5 ঘন্টা আগে শুরু হবে এই অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই মঞ্চ মাতাবেন বিশ্বখ্যাত পপ তারকা শাকিরা এবং নাইজেরিয়ান গায়ক ওয়ার্না বয়। বিশ্বকাপ ফুটবলের অফিসিয়াল থিম সং দায়ী দায়ী গানটি পরিবেশন করবেন তারা। এই অনুষ্ঠানে বিশ্বের একঝাঁক জনপ্রিয় সঙ্গীত তারকা উপস্থিত থাকবেন বলে ফিফার পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে আলেহান্দ্রো ফার্নান্ডেস, বেলিন্ডা, ওয়ার্না বয়, ড্যানি ওশেন, জে বালভিন, লীলা ডাউন্স, লস অ্যাঞ্জেলস আজুলেস, মানা, শাকিরা এবং টাইলার মতো তারকাদের। আয়োজক দেশগুলোর রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনো, সহ ক্রীড়া ও রাজনৈতিক ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কার্ডিফে আজ মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ড 5 রানে ভারতকে হারিয়ে দিয়েছে। ভারত টসে জিতে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠায়। ইংল্যান্ড 20 ওভারে 6 উইকেটে 171 রান তোলে। অ্যামি জোন্স 64, অধিনায়ক ন্যাট স্ক্রিভার ব্রান্ট 57 রান করেন। ভারতের শ্রেয়াঙ্কা পাতিল 2 উইকেট নেন। জবাবে ব্যাট করতে নেমে ভারত 19 ওভার 5 বলে 166 রানে অল আউট হয়ে যায়। রিচা ঘোষ 68 রান করেন। ইংল্যান্ডের লিন্ডসে স্মিথ 3 উইকেট নেন। আগামী শুক্রবার মহিলাদের টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে। এবারের আয়োজক ইংল্যান্ড 12টি দেশ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ভারত রবিবার প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারত আইসিসির একদিনের ক্রিকেটে শীর্ষস্থান বজায় রেখেছে। ভারত টি টোয়েন্টি ক্রিকেটে 1 নম্বর স্থানে রয়েছে। টেস্টে ভারত আছে 3য় স্থানে। একদিনের ক্রিকেটে নিউজিল্যান্ড 2য়, অস্ট্রেলিয়া 3য়, দক্ষিণ আফ্রিকা 4র্থ এবং পাকিস্তান 5ম স্থানে রয়েছে। এছাড়া শ্রীলঙ্কা 6ষ্ঠ, আফগানিস্তান 7ম, ইংল্যান্ড 8ম, বাংলাদেশ 9ম এবং ওয়েস্ট ইন্ডিজ 10ম স্থানে আছে। আগামী বছর একদিনের ক্রিকেটের বিশ্বকাপ, তার আগে শনিবার আফগানিস্তানের বিরুদ্ধে ভারত একদিনের সিরিজ খেলতে নামছে। বিশ্বকাপের আগে ভারতীয় দল প্রস্তুতি হিসেবেই দেখছে এই সিরিজকে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে 2বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ঈশারানী বড়ুয়াকে 22-20, 21-12

0: সেটা হারিয়ে দিয়েছেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বনশোদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান জুটি নিউজিল্যান্ডের মিখাইল আওয়েন ও ডায়লান সোয়েদ জাসা জুটিকে হারিয়ে শেষ চারে পৌঁছেছেন। জুনিয়র ক্রিকেট কমিটি 4 থেকে 23 জুলাই পর্যন্ত অনুষ্ঠিত শ্রীলঙ্কা সফরের জন্য ভারতীয় অনূর্ধ্ব পুরুষ 19 দলের দল ঘোষণা করেছে। এই সফরে 3টি একদিনের ও 2টি 4-দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে এবং উভয় দলের অধিনায়ক হিসেবে জশবর্ধন সিং চৌহানকে মনোনীত করা হয়েছে। রায় চন্দানিকে সহ অধিনায়ক মনোনীত করা হয়েছে। উল্লেখযোগ্য নির্বাচিতদের মধ্যে রয়েছেন ভারতের প্রাক্তন অধিনায়ক ও প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের ছেলে অন্ময় দ্রাবিড়, যাকে রজত বাঘেলের পাশাপাশি অন্যতম উইকেট রক্ষক হিসেবে ওয়ানডে দলে রাখা হয়েছে। খেলার খবর শেষ হলো, এর পরের খবর রাত 10টায়।
1: আকাশবাণী কলকাতা, অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রজাতরঙ্গে। এখন শুরু হচ্ছে নানা রঙের গান। এই অনুষ্ঠানে প্রথমে শুনে নিন রজনীকান্তের গান শিখা বসুর কণ্ঠে।

শুনছেন নানা রঙের গান, এবারে নজরুল গীতি শুনে নিন চন্দ্রাবলী রুদ্রদত্তের কণ্ঠে।

জয়তী চক্রবর্তীর কণ্ঠে আধুনিক গান দিয়ে শেষ হলো আজকের মতো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্জয়িতা প্রচার তরঙ্গে। এখন শুরু হচ্ছে বাংলায় স্পটলাইট।

আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনব ভারত ও ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশ নিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অংশু যোশী, সঞ্চালনায় সিমরন সোদি। সঞ্চালক সিমরন সোদি বলছেন, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের ভারত সফরের প্রেক্ষিতে দুদেশের সম্পর্ককে আরও শক্তিশালী করে তোলার বিষয় নিয়ে আজ আমরা আলোচনা করব। আমাদের সঙ্গে উপস্থিত রয়েছেন অধ্যাপক অংশু যোশী। আমি তার কাছে জানতে চাইব, ভেনেজুয়েলার রাষ্ট্রপতির এই সফরের ফলে দুদেশের সম্পর্ক কি আরও বেশি শক্তিশালী হবে? এছাড়া বর্তমান সময়ের প্রেক্ষিতে এই সফর কতটা তাৎপর্যপূর্ণ? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অংশু যোশী বলছেন, ভারত ও ভেনেজুয়েলার মধ্যে সম্পর্কের প্রসঙ্গে এটা মনে রাখতে হবে যে দুই দেশের মধ্যে ঐতিহ্যগতভাবে সুসম্পর্ক রয়েছে। এছাড়া শক্তি ক্ষেত্রে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সহযোগিতা বিশেষভাবে উল্লেখযোগ্য। অন্যদিকে কৃষি, ফার্মাসিউটিক্যালস বা ওষুধপত্র, প্রযুক্তি এবং বিরল খনিজ পদার্থ ক্ষেত্রেও দুদেশের মধ্যে সহযোগিতা ও যৌথ উদ্যোগ রয়েছে। এছাড়াও দক্ষিণী বিশ্বের বিভিন্ন ইস্যুতে দুই দেশের অভিন্ন কর্মসূচি রয়েছে। এর ফলে দুদেশের মধ্যে কূটনৈতিক সহযোগিতাও বেশ ঘনিষ্ঠ। 1959 সালে দুদেশের মধ্যে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। পরে দুই দেশ সময়ের দাবি মেনে তাদের সম্পর্ককে কৌশলগত অংশীদারিত্বের পর্যায়ে উন্নীত করে। তারপর থেকে লাতিন আমেরিকার অন্যতম গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসেবে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের এক ধরনের গতিশীল সম্পর্ক প্রতিষ্ঠিত হয়েছে। গত 11 বছর ধরে লাতিন আমেরিকার অন্যতম প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ এই দেশটির সঙ্গে ভারতের সম্পর্ক নানান কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বিশেষ করে যেহেতু এই দেশটি বিরল খনিজ পদার্থে সমৃদ্ধ এবং তা পুনর্নবীকরণযোগ্য শক্তি উৎপাদনে বিশেষ উপযোগী, তাই প্রধানত শক্তি নিরাপত্তার নিরিখে দুদেশের মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠতা অর্জন করে। এছাড়াও

বৈদেশিক বাণিজ্য, অর্থনীতি, ওষুধ শিল্প, প্রযুক্তিগত সহযোগিতা দু দেশের মধ্যে সম্পর্কের বন্ধনকে আরও শক্তিশালী করে তুলেছে। অন্যদিকে দু দেশই দক্ষিণী বিশ্বের বিভিন্ন ইস্যুতে এক সুরে ঐক্যমত্যের ভিত্তিতে কাজ করে থাকে। ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের নতুন দিল্লি সফরের সময় তাঁর সঙ্গে সে দেশের একদল শিল্প এবং উদ্যোগপতিও এসেছিলেন। তাঁরা ভারতের বেশ কিছু গুরুত্বপূর্ণ শিল্প সংস্থা পরিদর্শন করেন। এই পরিদর্শনের মূল লক্ষ্য ছিল যেসব ক্ষেত্রে দু দেশের মধ্যে যৌথ উদ্যোগ বা সহযোগিতা ভিত্তিক কাজ হতে পারে তা চিহ্নিত করা। দীর্ঘ সময় ধরে ভারত ভেনেজুয়েলার কাছ থেকে খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস আমদানি করে থাকে। বলা যেতে পারে ভেনেজুয়েলা ভারতের শক্তি সরবরাহকারী দশটি দেশের মধ্যে অন্যতম। আমরা অনেকেই জানি ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রাসায়নিক গুণের হিসেবে বেশ ভারী বলে বিবেচিত হয়। এই ধরনের ভারী অপরিশোধিত তেল, খনিজ তেল, সারা বিশ্বের মধ্যে খুব অল্প সংখ্যক দেশে পরিশোধনের পরিকাঠামো রয়েছে। এগুলির মধ্যে একটি রয়েছে আমাদের দেশের গুজরাটের জামনগর। শুধুমাত্র শক্তিক্ষেত্রে সহযোগিতা ছাড়াও ভেনেজুয়েলার সঙ্গে ভারতের দক্ষিণ বিশ্বের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে ঐক্যমত্য রয়েছে। এই দুই দেশ আন্তর্জাতিক ক্ষেত্রে বহুলাংশে অভিন্ন দৃষ্টিভঙ্গিতে কাজ করে থাকে। সঞ্চালক সিমরন সোদি বলছেন, অধ্যাপক জোশী, আপনি দু দেশের মধ্যে সম্পর্কে শক্তি নিরাপত্তার প্রসঙ্গটি উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে সামরিক সংকটের প্রেক্ষিতে শক্তি নিরাপত্তার বিষয়টি বর্তমান সময় আরও বেশি প্রাসঙ্গিক হয়ে উঠেছে। এছাড়া হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়ে থাকায় ভারতে শক্তি সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক বৃদ্ধির প্রেক্ষিতে ভেনেজুয়েলার সঙ্গে ভারতের সম্পর্কের ক্ষেত্রে খনিজ তেলের বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অংশু যোশী বলছেন, আমরা জানি ভেনেজুয়েলাতে খনিজ তেলের এক বিরাট ভাণ্ডার রয়েছে। সে দেশের যেসব অঞ্চলে তেল ভাণ্ডার থেকে এখনই উত্তোলন শুরু হয়নি, সেখানে ভারতসহ বিশ্বের বিভিন্ন কোম্পানির লগ্নি ও কাজের প্রচুর সম্ভাবনা রয়েছে। ভেনেজুয়েলা ভারতের তৃতীয় বৃহত্তম তেল রপ্তানিকারক দেশ হিসেবে সে দেশের তৈল ক্ষেত্রে আমাদের দেশের প্রধান রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি অর্থ লগ্নি করেছে। এর মধ্যে ভেনেজুয়েলার সান ক্রিস্টোবাল তৈল ক্ষেত্রে রিলায়েন্স সংস্থার মতো ভারতের বড় বেসরকারি সংস্থাগুলি লগ্নি করেছে। তারা ভেনেজুয়েলা থেকে সরাসরি অপরিশোধিত খনিজ তেল আমদানি করে এবং গুজরাতের জামনগর তেল শোধনাগারে তা পরিশোধনের কাজ হয়। পশ্চিম এশিয়ায় বর্তমান সামরিক সংকটের প্রেক্ষিতে ভারত বিকল্প উৎস থেকে তেল এবং গ্যাস আমদানি করার উদ্যোগ নিয়েছে। এই ক্ষেত্রে ভেনেজুয়েলা অত্যন্ত বিশ্বাসযোগ্য এক অংশীদার হিসেবে উঠে এসেছে। তেল ক্ষেত্রে গবেষণা ও উন্নয়ন সহ সে দেশের অব্যবহৃত তেলের ভাণ্ডার থেকে খনিজ তেল উত্তোলনের ক্ষেত্রেও কাজের অনেক সুযোগ রয়েছে। খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাস ছাড়াও ভারত বিভিন্ন সূত্র থেকে যেসব পণ্যদ্রব্য আমদানি করে থাকে তার মধ্যে খনিজ মোম, অ্যালুমিনিয়াম, লোহা, ভোজ্য সবজি, দস্তা, কাঠ, বৈদ্যুতিক যন্ত্রপাতি প্রভৃতি। দুই দেশই কোনো ক্ষেত্রে যৌথ উদ্যোগ ও সহযোগিতার পরিসর বৃদ্ধি করা সম্ভব তা চিহ্নিত করার চেষ্টা করছে। সঞ্চালক বলছেন, অধ্যাপক যোশী, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের ভারত সফরে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সঙ্গে বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করেছেন। দু দেশের মধ্যে শক্তি নিরাপত্তা সহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার নিরিখে সে দেশের রাষ্ট্রপতির ভারত সফরকে

0: আপনি কতটা গুরুত্বপূর্ণ বলে মনে করেন? বিশেষজ্ঞ অংশু যোশী বলছেন, দেখুন, এই সফরকে আমার অত্যন্ত সময় উপযোগী বলে মনে হয়। পশ্চিম এশিয়ার সংকটময় পরিস্থিতিতে যখন হরমুজ প্রণালী অবরুদ্ধ হয়েছে, সেই রকম এক সময় ভারতসহ অন্যান্য দেশগুলিও এই বিষয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছে। এশিয়ার অধিকাংশ দেশই হরমুজ প্রণালীর মাধ্যমে পশ্চিম এশিয়া থেকে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস আমদানি করে থাকে। এই রকম এক সময় ভেনেজুয়েলা ভারতের কাছে এক অত্যন্ত বিশ্বস্ত অংশীদার হিসেবে বিবেচিত হচ্ছে। ভেনেজুয়েলা যেমন ভারতের শক্তি নিরাপত্তা নিশ্চিত করতে পারে, অন্যদিকে ভারতও ভেনেজুয়েলাকে সুলভ মূল্যে জেনেরিক ওষুধপত্র সরবরাহ করে এবং আমাদের দেশের চিরাচরিত চিকিৎসা ব্যবস্থা আয়ুর্বেদও সে দেশে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দু দেশের মধ্যে বর্তমান সময়ে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ সাধারণভাবে $67.80 crore কাছাকাছি। ফার্মাসিউটিক্যালস বা ওষুধপত্র, কৃষিপণ্য, রাসায়নিক দ্রব্য এবং যন্ত্রপাতি ভেনেজুয়েলায় রপ্তানি করা গেলেই এবং সেই দেশের খনিজ তেলজাত সামগ্রী ভারতের বাজারে বিক্রি করার ব্যবস্থা হলে দ্বিপাক্ষিক বৈদেশিক বাণিজ্যের পরিমাণ নিশ্চিতভাবে বৃদ্ধি পাবে। অন্যদিকে প্রযুক্তি এবং পরিকাঠামো ক্ষেত্রেও দুই দেশ তাদের সহযোগিতা বৃদ্ধির কথা ভাবছে। তেল ও গ্যাস এবং অন্যান্য পণ্যদ্রব্য ছাড়াও ডিজিটাল প্রযুক্তি এবং সমুদ্রে নিচ দিয়ে যোগাযোগের কেবল স্থাপন সহ অন্যান্য ক্ষেত্রেও যৌথ উদ্যোগের জন্য আলাপ আলোচনা চলছে। সঞ্চালক সিমরন সোদি বলছেন, যেমনটা আপনি বলেছেন যে দক্ষিণী বিশ্বের বিভিন্ন ইস্যুতে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট, বিভিন্ন ইস্যুতে ভারত ও ভেনেজুয়েলা অভিন্ন দৃষ্টিভঙ্গিতে কাজ করে থাকে। ভারত দক্ষিণী বিশ্বের অন্যতম জোরালো প্রবক্তা হয়ে উঠেছে। এই রকমই এক প্রেক্ষিতে যেসব আন্তর্জাতিক সংস্থাগুলিতে সংস্কার প্রয়োজন, সেই দাবিকে জোরালো করে তুলতে দুই দেশ একসঙ্গে কাজ করতে পারে কি? অংশু যোশী বলছেন, দেখুন, দক্ষিণী বিশ্বের বিভিন্ন ইস্যুতে দুই দেশের নীতি বহুলাংশে অভিন্ন। বহুমেরুভিত্তিক বিশ্ব ব্যবস্থা এবং রাষ্ট্রসংঘের মতো বিশ্ব সংস্থাগুলিতে সংস্কারের দাবি পূরণের ক্ষেত্রে দু দেশই একযোগে কাজ করতে পারে। একদিকে যেমন ভেনেজুয়েলা লাতিন আমেরিকার দেশগুলির প্রতিনিধিত্ব করে, তেমনি ভারত এশিয়ার দেশগুলির প্রতিনিধি হিসেবে কাজ করতে পারে। আমাদের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন ধরে বিভিন্ন মঞ্চে এই যুগকে এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার উদীয়মান অর্থনৈতিক যুগ হিসেবে উল্লেখ করে থাকেন। এই ক্ষেত্রে উভয় দেশের অবস্থান প্রায় অভিন্ন। আন্তর্জাতিক মঞ্চগুলিতে যে উন্নয়নশীল দেশগুলির জোরালো প্রতিনিধিত্ব এবং অবস্থান দরকার, এই কথা উভয় দেশই বারংবার বলে আসছে। ভেনেজুয়েলা রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী প্রতিনিধিত্বের দাবিকে সমর্থন করে। একইভাবে ভারত আন্তর্জাতিক ক্ষেত্রে ভেনেজুয়েলার এক ঘরে হয়ে থাকার বিরুদ্ধে জনমত গড়ে তুলতে সহায়তা করতে পারে। দুই দেশ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে অংশীদারিত্বের পরিধি বাড়াতে একটি পথরেখা তৈরি করতে একমত হয়েছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি ক্ষেত্রে দু দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনা রয়েছে। ভারতীয় সংস্কৃতি, আয়ুর্বেদ, যোগা, চলচ্চিত্র, খাদ্যদ্রব্য ভেনেজুয়েলার দারুণভাবে জনপ্রিয় হয়ে উঠেছে। এই রকম একই বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডল ছাড়াও আরও পণ্য ক্ষেত্রেও দু দেশের মধ্যে যৌথ উদ্যোগে কাজ করা সম্ভব। অন্তত চারটি ক্ষেত্রকে এবার ভেনেজুয়েলার রাষ্ট্রপতির সফরকালে চিহ্নিত করা সম্ভব হয়েছে। এগুলি হল শক্তি, খনি সংক্রান্ত কাজকর্ম এবং পুনর্নবীকরণযোগ্য শক্তি উদ্যোগ। এই চারটি ক্ষেত্রে কৌশলগত সহযোগিতা বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রেও দু দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। সঞ্চালক সিমরন সোদি বলছেন, অধ্যাপক যোশী, ভেনেজুয়েলার কার্যকরী রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজের ভারত সফরের প্রেক্ষিতে দুই দেশের পারস্পরিক সম্পর্ক নিয়ে আমাদের বিস্তারিত জানানোর জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আকাশবাণীর স্পটলাইট অনুষ্ঠানে আজ আমরা শুনলাম ভারত ভেনেজুয়েলা দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে একটি আলোচনা। এই আলোচনায় অংশ নিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অংশু যোশী এবং সঞ্চালক সিমরন যোশী। স্পটলাইট অনুষ্ঠানটি সম্প্রচারিত হয় প্রতি মঙ্গল, বৃহস্পতি ও রবিবার রাত 8:30 সঞ্চয়িতা প্রচার তরঙ্গে, নিউজ অন এআইআর অ্যাপে এবং আকাশবাণীর ইউটিউব চ্যানেলেও অনুষ্ঠানটি শোনা যায়। এই অনুষ্ঠানটি বিষয়ে নিজেদের মতামত airnsdtalks@gmail.com অথবা 9289094044 নম্বরে হোয়াটসঅ্যাপ করে জানানো যাবে। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, একটু পরে শুনবেন দিল্লি কেন্দ্র থেকে অনুষ্ঠান।
1: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं विशाल शर्मा। मुख्य समाचार। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा, प्रमुख अर्थव्यवस्थाओं में अनिश्चितता के माहौल के बीच भारत की विकास गाथा विश्व को निरंतर प्रेरित कर रही है। श्री मोदी ने नई दिल्ली में नीति आयोग की 11वीं शासी परिषद की बैठक की अध्यक्षता की। केंद्र सरकार और असम तथा नागालैंड ने कच्चे तेल और प्राकृतिक गैस के अन्वेषण और उत्पादन के लिए समझौता किया। भारत ने ओमान तट के पास तेल टैंकर पर अमरीकी हमले में 3 भारतीय नाविकों के मारे जाने की कड़ी निंदा की। अमरीका के प्रभारी राजदूत को तलब कर कड़ा विरोध दर्ज कराया। ऑस्ट्रेलियन ओपन बैडमिंटन में पीवी सिंधु और तन्वी शर्मा सिंगल्स क्वार्टर फाइनल में पहुंची और फीफा विश्व कप आज रात रंगारंग उद्घाटन समारोह के साथ शुरू होगा। पहले मुकाबले में मेजबान मैक्सिको और दक्षिण अफ्रीका होंगे आमने सामने। और अब समाचार विस्तार से। प्रधानमंत्री नरेंद्र मोदी ने कहा है कि दुनिया की प्रमुख अर्थव्यवस्थाओं में अनिश्चितता के माहौल के बीच भारत की विकास गाथा विश्व को निरंतर प्रेरित कर रही है। उन्होंने आत्मनिर्भरता के प्रति राष्ट्र के संकल्प को और मजबूत करने पर बल दिया तथा विशेष रूप से नवीकरणीय ऊर्जा क्षेत्र में वैश्विक उत्कृष्ट पद्धतियां अपनाने और लागू करने के महत्व को रेखांकित किया। प्रधानमंत्री ने आज नई दिल्ली में राष्ट्रपति भवन में नीति आयोग की 11वीं शासी परिषद की बैठक की अध्यक्षता की। बैठक में पहली बार 28 राज्यों और 5 केंद्र शासित प्रदेशों के मुख्यमंत्री, उपराज्यपाल और प्रशासक शामिल हुए। प्रधानमंत्री ने कहा कि विकसित भारत के लक्ष्य को प्राप्त करने के लिए केंद्र और राज्यों को मिलकर काम करना होगा। नीति आयोग के उपाध्यक्ष अशोक कुमार लाहिड़ी ने बताया कि बैठक के दौरान मुख्यमंत्रियों की दूरदर्शी टिप्पणियों और उनके राज्यों में किए गए कार्यों से नीति आयोग को लाभ हुआ।
2: The topic for the Governing Council meeting.
3: गवर्निंग काउंसिल की बैठक का विषय विकसित भारत 2047 के लिए समावेशी मानव विकास था। इसमें राज्यों ने अपने कामों के बारे में विस्तार से जानकारी दी। इस समावेशी मानव विकास में जीवन के चारों चरण शामिल हैं: बचपन, युवा अवस्था, कामकाजी जीवन और बुढ़ापा।
2: To youth, to working life, to old age.
1: केंद्र सरकार और असम तथा नागालैंड ने कच्चे तेल और प्राकृतिक गैस के अन्वेषण और उत्पादन के लिए त्रिपक्षीय समझौता किया है। ये समझौता नई दिल्ली में गृहमंत्री अमित शाह, असम के मुख्यमंत्री हिमंता बिस्व शर्मा और नागालैंड के मुख्यमंत्री निफियू रियो की उपस्थिति में हुआ। गृहमंत्री ने कहा कि ये निर्णय राष्ट्र प्रथम और सहकारी संघवाद की भावना को दर्शाता है।
4: आज हम सब एक ऐतिहासिक क्षण के साक्षी हो रहे हैं। ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
1: ये समाचार आकाशवाणी से प्रसारित किए जा रहे हैं।

0: ये आकाशवाणी दिल्ली का इंद्रप्रस्थ चैनल है। मीडियम वेव 366.3 मीटर अर्थात 819 किलोहर्ट्स, TRM 810 किलोहर्ट्स पर। और लीजिए अब सुनिए समाचार।
1: আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে একটি ত্রিপাক্ষিক মৌ স্বাক্ষর করেছে কেন্দ্রীয় সরকার। ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির ঘটনায় ভারত কঠোর নিন্দা করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে। অস্ট্রেলিয়ান ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্য দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে প্রধানমন্ত্রী বলেন, বিকশিত ভারতের লক্ষ্যে অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্য দিয়ে কল্যাণমূলক কাজে অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন, রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনাচিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। উল্লেখ্য, আজকের বৈঠকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সহ বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং কেন্দ্রশাসিত অঞ্চলের উপরাজ্যপালরা উপস্থিত ছিলেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নিউফিওর রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে, অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান, বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। শুধুমাত্র একটি ক্ষেত্র থেকে 15,000 কোটি টাকারও বেশি সম্পদ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
2: से ऑयल और नेचुरल गैस की एक्सप्लोरेशन की संभावनाएं बढ़ेगी, मिनरल की भी खनन की संभावना खड़ी होती है। दोनों राज्यों ने ये निर्णय किया 50-50% कर भारत के तेल के उत्खनन में बाधा न बने, क्योंकि ये राष्ट्रीय संपदा है और मुझे लगता है कि ये भाव बहुत महत्वपूर्ण है।
1: ওমান উপকূলের কাছে একটি জাহাজের সাম্প্রতিক হামলায় 3 জন ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধি জয়সওয়াল জানান, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স কে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে। তিনি উল্লেখ করেন যে ওই অঞ্চলে জাহাজ চলাচলের ওপর লাগাতার হামলা অত্যন্ত উদ্বেগজনক। বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রকের অতিরিক্ত সচিব মুকেশ মঙ্গল পারস্য উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজ সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাগুলোর বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও কল্যাণের প্রতি সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। মালদ্বীপ সরকারের টিকাদান কর্মসূচিকে জোরদার ও জনস্বাস্থ্য সুরক্ষায় সাহায্য করতে 20,000 ডোজ হোমের টিকা এবং প্রায় 3 টন চিকিৎসা সামগ্রী পাঠিয়েছে। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই সময়োপযোগী সহায়তা মালদ্বীপে হামের ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবেলা এবং সরকারের গৃহীত পদক্ষেপগুলোকে আরও শক্তিশালী করতে সহায়ক হবে। দ্বিপাক্ষিক ডিজিটাল আর্থিক সংযোগ জোরদার করার লক্ষ্যে ভারত ও নেপাল একটি আন্তঃসীমান্ত অর্থ প্রেরণ ব্যবস্থা চালু করেছে। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে যে সদ্য চালু হওয়া এই ব্যবস্থাটি ভারতের ইউনিফাইড পেমেন্টস ইন্টারফেস এবং নেপালের ন্যাশনাল পেমেন্টস ইন্টারফেসের মধ্যে সরাসরি সংযোগ তৈরি করেছে। এই সমন্বয়ের ফলে উভয় দেশের নাগরিকরা মোবাইল ব্যাংকিং অ্যাপ্লিকেশন এবং ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে সরাসরি ও তাৎক্ষণিকভাবে নিরাপদে ও নির্বিঘ্নে অর্থ আদান প্রদান করতে পারবে। ইউপিআই ও এনপিআই এর এই সংযোগ আর্থিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে একটি বড় অগ্রগতি এবং এটি উভয় দেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক

0: ও ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার ক্ষেত্রে জাতির নির্মাতা হিসেবে বিবেচনা করতে হবে। দুই বিচারপতি সঞ্জয় কারোল এবং এন কাটিসার সিং বলেছেন, সংসার সামলে রাখা মহিলাদের গৃহিণী বলে সম্বোধন করা উচিত নয়, কারণ উল্লেখিত শব্দটি সংসারে তাদের ভূমিকাকে অনেকটাই খর্ব করে। বিধানসভায় সই জালকাণ্ডে কলকাতার ভবানী ভবানী সিআইডির সদর দপ্তরে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্টের নির্দেশে আজ সন্ধে ছটা নাগাদ সিআইডি দপ্তরে যান অভিষেক। সই জালিয়াতি মামলায় ভবানী ভবনে তার বয়ান রেকর্ড করা হবে বলে মনে করা হচ্ছে। এদিন ভবানী ভবন চত্বর মুড়ে ফেলা হয় কড়া পুলিশি নিরাপত্তায়। ছিলেন কেন্দ্রীয় বাহিনী জওয়ানরাও। সাড়ে চারটে নাগাদ দিল্লি থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছান অভিষেক। সেখান থেকে কালীঘাটের বাড়ি হয়ে ভবানী ভবনে যান তিনি। এর আগে তিনবার সিআইডি তাকে হাজিরার জন্য ডেকে পাঠালেও অভিষেক তা এড়িয়ে যান। উল্লেখ্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী 21 দিন রক্ষাকবচ দিয়েছে হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি দু সপ্তাহ পরে। এদিকে নির্বাচনের আগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উস্কানিমূলক মন্তব্যের একাধিক অভিযোগের প্রেক্ষিতে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে সিআইডিকে। রাজ্যের বিভিন্ন প্রান্তে অভিষেকের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়। সেই সব অভিযোগের ভিডিও লিঙ্ক সংগ্রহ করে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডির হাতে তুলে দিয়েছে পুলিশ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 থেকে 18 জুন ফ্রান্স ও স্লোভাকিয়া সফর করবেন। এই সফরে তিনি 15 থেকে 17 জুন হতে চলা 51তম G7 সামিটে অংশ নেবেন। আমন্ত্রিত অংশীদার দেশ হিসেবে এটি হবে G7 শীর্ষ সম্মেলনের ভারতের 13তম অংশগ্রহণ এবং প্রধানমন্ত্রী মোদীর 7তম অংশগ্রহণ। বিদেশ মন্ত্রকের সচিব সিবি জর্জ জানিয়েছেন, অধিবেশনগুলোতে আন্তর্জাতিক অংশীদারিত্ব, উন্নয়ন সহযোগিতা, সুষম প্রবৃদ্ধি এবং কৃত্রিম বুদ্ধিমত্তার কার্যকর প্রয়োগ নিয়ে আলোচনা হবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প আজই ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস ক্ষেত্রে প্রধান কেন্দ্রগুলো নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার কথাও বলেছেন তিনি। সামাজিক মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আমেরিকা আজ রাতেই ইরানের কৌশলগত অত্যন্ত গুরুত্বপূর্ণ খার্ক দ্বীপের দখল নেবে। তেল টার্মিনাল সহ সমগ্র ইরানের তেল ও গ্যাসের বাজার মার্কিন নিয়ন্ত্রণে আসবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। গত জানুয়ারি মাসে ভেনিজুয়েলার রাষ্ট্রপতি নিকোলাস মাদুরোকে যেভাবে বন্দী করে দেশটির তেল ক্ষেত্র আমেরিকা দখল করেছিল, ইরানের ক্ষেত্রেও তেমনটাই করা হবে বলে উল্লেখ করেন ট্রাম্প। এদিকে ইরান জানিয়েছে, তারা কুয়েত, বাহরিন এবং জর্ডানের বেশ কিছু লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়েছে। নতুন করে এই সংঘাতের ফলে পুরো পশ্চিম এশিয়া জুড়ে বড়সড় যুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। ফিফা ফুটবল বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক দেশ মেক্সিকো দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলবে। মেক্সিকো সিটি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় আজ রাত 12:30। একটি প্রতিবেদন।
1: ভুবনজোড়া আবেগ আর উন্মাদনার মধ্য দিয়ে আজ শুরু হচ্ছে ফুটবলের রাজস্ব যজ্ঞ। বিশ্বকাপ ফুটবলের ইতিহাসে এবারই সর্বাধিক 48টি দেশ 12টি গ্রুপে অংশ নিতে চলেছে। প্রত্যেক গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স ছাড়াও সেরা 8টি তৃতীয় স্থানাধিকারী দল যাবে রাউন্ড 32-এ। মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো তিনটি দেশ এই প্রথম যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। তিন দেশের 16টি স্টেডিয়ামে হবে মোট 104টি ম্যাচ। বিশ্বকাপের 96 বছরের ইতিহাসে 8টি দেশ কাপ জয় করেছে। এখনও পর্যন্ত ব্রাজিল সর্বাধিক 5 বার, ইতালি ও জার্মানি 4 বার, আর্জেন্টিনা 3 বার, ফ্রান্স ও উরুগুয়ে 2 বার করে, ইংল্যান্ড ও স্পেন 1 বার করে বিশ্বকাপ জিতেছে। এবার কি নতুন কোনো দেশ বিশ্বসেরা শিরোপা পেতে চলেছে? সেই প্রশ্নের উত্তর পাওয়া যাবে 19 জুলাই ফাইনালে। সারা বিশ্বের সঙ্গে ফুটবল আবেগে ভাসছে বাংলাও। শহর কলকাতা থেকে পাহাড়, বাঙালি বিভক্ত ব্রাজিল ও আর্জেন্টিনায়। তবে শুধু ব্রাজিল আর্জেন্টিনাতেই সীমাবদ্ধ নেই বাংলার ফুটবল আবেগ। ফ্রান্স, স্পেন, জার্মানি, পর্তুগালের সমর্থনও রয়েছে এই বাংলার বুকে। মোহনবাগান ইস্টবেঙ্গলের সমর্থকদের রক্তে এখন সংক্রমিত বিশ্বকাপ ফুটবলের উত্তেজনা। অরিজিৎ দত্ত, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: অস্ট্রেলিয়া ওপেন ব্যাডমিন্টনে আজ ভারতের পিভি সিন্ধু এবং তানভি শর্মা কোয়ার্টার ফাইনালে উঠেছেন। সিডনিতে অনুষ্ঠিত এই খেলায় কোয়ার্টার ফাইনালে 2 বারের অলিম্পিক পদকজয়ী সিন্ধু তার প্রতিদ্বন্দ্বী ইশারানী বড়ুয়াকে 22-20, 21-12 সেটে হারিয়ে দেন। অন্য এক ম্যাচে তানভি শর্মা মালবিকা বানসুদকে 21-13, 21-15 পরাজিত করেন। পুরুষদের ডাবলসে এম আর অর্জুন ও হরিহরন আমসা কারুনান এর জুটি নিউজিল্যান্ডের মিখাইল আউয়েন ও ডাইলান সুয়েজ জাসা জুটিকে হারিয়ে শেষ 4-এ পৌঁছেছেন। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আগামীকাল শুরু হচ্ছে। এজবাস্টনের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে।
2: नमस्कार, आकाशवाणी से विश्व दर्पण के साथ मैं रत्ना पांडे।

হিন্দি ছায়াছবির গানে অনুষ্ঠানে। পরের গান দম লাগা কে হাইশা ছায়াছবি থেকে মোনালি ঠাকুরের কণ্ঠে।

শুনছেন হিন্দি ছায়াছবির গান। এবারে আপকা সুরুর ছায়াছবি থেকে হিমেশ রেশমিয়া এবং সুনিধি চৌহানের কণ্ঠে।

0: প্রথমে রিস্তে ছায়াছবি থেকে উদিত নারায়ণ এবং অনুরাধা পারওয়ালের দ্বৈত কণ্ঠে, তারপর হাম হো গে আপকে ছায়াছবি থেকে কুমার শানু এবং অলকা ইয়াগনিকের দ্বৈত কণ্ঠে গান দিয়ে শেষ হলো আজকের মতো হিন্দি ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা, পরবর্তী অনুষ্ঠানে ঘোষণা একটু পরেই।
1: অরণ্য বাঁচান, বদলে দিন জলবায়ুর বিপজ্জনক পরিবর্তন।
2: সোশ্যাল মিডিয়ার অচেনা ব্যবহারকারীর কাছ থেকে পাওয়া লিংকে না ভেবেচিন্তে ক্লিক করবেন না, এটা করলে বিপদে পড়তে পারেন আপনি। সুরক্ষিত থাকুন ডিজিটালি।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে। এখন আপনাদের জানিয়ে দিই, 12 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। গীতাঞ্জলি প্রচার তরঙ্গের প্রথম অধিবেশন।

সকাল ছটায় সুভাষিত। শুনবেন বলেন্দ্রনাথ ঠাকুরের রচনা থেকে পাঠ। সকাল ছটা বেজে পাঁচ মিনিটে সঙ্গীতাঞ্জলি, ছটা বেজে তিরিশ মিনিটে আজকে চাষবাস কথিকা, মাটির স্বাস্থ্য রক্ষায় মালচিং বলবেন ডক্টর অনুপম মুখোপাধ্যায়, ছটা বেজে চল্লিশ মিনিটে আপনার স্বাস্থ্য কথিকা, গরমে ফোঁড়া বলবেন ডাক্তার অবন্তী সাহা, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রাত্যহিকী উপস্থাপনায় থাকবেন সুচিস্মিতা গুপ্ত এবং অমরেশ মুখোপাধ্যায়, সাতটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি, আটটায় জানা অজানা দূষণ রোধে গ্রিন কেমিস্ট্রি এ বিষয়ে বলবেন ডক্টর অর্ণব হালদার, আটটা বেজে পাঁচ মিনিটে নিরাময় বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে স্টুডিও বাইরে থেকে অনুষ্ঠানটি রেকর্ড করে এনেছেন ঐন্দ্রিলা রায়, আটটা বেজে কুড়ি মিনিটে গান্ধী চর্চা বিষয় গান্ধী ভাবনায় রামরাজ্য বলবেন কানন বিহারী গোস্বামী, আটটা বেজে তিরিশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠান শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী, নটায় বাংলা ছায়াছবির গানের অনুষ্ঠান গানে গানের প্রথম পর্ব, নটা বেজে পঁচিশ মিনিটে সমীক্ষা, নটা বেজে তিরিশ মিনিটে গানে গানের দ্বিতীয় পর্ব, দশটায় গানের ভেলা উপস্থাপনা অমৃতা হালদার রায়, এগারোটায় যুববাণীর অনুষ্ঠান তরুণের স্বপ্ন উপস্থাপনায় থাকবেন ঋক্তিক শিকদার ও পৌলমি বাগ, অতিথি হিসেবে থাকবেন জৈব রসায়ন এবং জীব পদার্থবিদ্যার অধ্যক্ষ অংশুমান বাগচি, বেলা বারোটায় কীর্তন ব্রজরানী বেশকারীর কণ্ঠে, অন্তরা নস্করের কণ্ঠে শুনবেন লোকগীতি, বেলা বারোটা বেজে পনেরো মিনিটে, বারোটা বেজে তেত্রিশ মিনিটে উনজমির দুনা ফসল বিষয় খরিফ মরশুমে ডাল চাষ উপস্থাপনা সুব্রত চক্রবর্তী, সঙ্গে ডক্টর অমিতাভ বন্দ্যোপাধ্যায়, একটায় যুববাণী অনুষ্ঠান গৌরবময় নব্বই উপস্থাপনা শ্রীপর্ণা পাল, একটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে মহিলা মহল অন্তর্সংবাদ উপস্থাপনায় থাকবেন অনিন্দিতা মল্লিক, অতিথি হিসেবে থাকবেন রেবা মুর্মু, দুপুর দুটো বেজে তিরিশ মিনিটে সাঁওতালি অনুষ্ঠান গীতাঞ্জলি প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনে বিকেল পাঁচটায় ক্রীড়াঙ্গন উপস্থাপনা গৌরব মুখোপাধ্যায়, স্টুডিও বাইরে থেকে রেকর্ড করে এনেছেন অনুষ্ঠান অঞ্জন চট্টোপাধ্যায়, পাঁচটা বেজে তিরিশ মিনিটে বিদ্যার্থীদের জন্য সন্ধ্যা ছটা বেজে পাঁচ মিনিটে এবং ছটা বেজে পনেরো মিনিটে সাঁওতালি অনুষ্ঠান, সন্ধ্যা ছটা বেজে আটত্রিশ মিনিটে কৃষিকাজের জন্য জল হওয়ার খবর, তারপর শুনবেন কৃষি কথার আসর, সাতটা বেজে তিরিশ মিনিটে সমীক্ষা বলবেন তরুণ পাল, রাত আটটায় নাটক হংসেশ্বরী রচনা নারায়ণ সান্যাল, বেতার নাট্যরূপ রতন কুমার ঘোষ প্রযোজনা শোভনলাল মুখোপাধ্যায়, নটায় শাস্ত্রীয় সঙ্গীত অনুষ্ঠানে শুনবেন সেতার শিল্পী ধ্রুবজ্যোতি চক্রবর্তী, নটা বেজে তিরিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনন্যা মজুমদার বাগচি, অনির্বাণ দাসের কণ্ঠে শুনবেন নজরুল গীতি রাত নটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে, দশটায় বাংলা ছায়াছবির গান, দশটা বেজে তিরিশ মিনিটে কীর্তন শিল্পী ব্রজরানী বেসকারি, দশটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আধুনিক গান শিল্পী অমিত কুমার গঙ্গোপাধ্যায়, এগারোটা বেজে দশ মিনিটে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন ঠুমরি ও দাদরা শিল্পী দাস বিশ্বাস, সঞ্চিত প্রচার তরঙ্গের প্রথম অধিবেশনে সকাল ছটা বেজে পনেরো মিনিটে সুভক্ত সঙ্গীত শুনবেন ধ্রুপদ শিল্পী পণ্ডিত ফাল্গুনী মিত্র, ছটা বেজে পঁচিশ মিনিটে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনুপ্রিয়া সেন, ছটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ধারাবাহিক রামচরিত মানস একশো উনচল্লিশতম পর্ব শুনবেন, ছটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে ভজন শিল্পী অনির্বাণ দাস, যুববাণী অনুষ্ঠান শুনবেন সুপ্রভাত উপস্থাপনায় অঙ্কিতা ঘোষ, সকাল সাতটা বেজে দশ মিনিটে আটটা বেজে তিরিশ মিনিটে অঞ্জনা মুখোপাধ্যায়ের কণ্ঠে নজরুল গীতি, আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে পিয়ালি হালদারের কণ্ঠে দ্বিজেন্দ্র গীতি, নটা বেজে দশ মিনিটে রাজধারা, দশটা বেজে পনেরো মিনিটে আঞ্জুমান, এগারোটায় পাশ্চাত্য সঙ্গীত অনুষ্ঠান, বেলা বারোটায় সুরভি, বারোটা বেজে কুড়ি

মিনিটে এবং 1:10 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান, 2:30 শাস্ত্রীয় সঙ্গীতে অনুষ্ঠান। শুনবেন খেয়াল শিল্পী পিয়ালি গঙ্গোপাধ্যায়। সঞ্চয়িতা পুরুষতরঙ্গী দ্বিতীয় অধিবেশনে 5:10 নজরুল গীতি, শিল্পী অনন্যা মজুমদার বাগচি। 5:20 উর্বশী। সন্ধ্যা 6:10

30 মিনিটে দর্পণ, রাত 8টায় ছায়াছবির গান, 8:15 নানা রঙের গান, 9:16 স্পটলাইট, 10:30 পাশ্চাত্য সঙ্গীতে অনুষ্ঠান শুনবেন এবং রাত 11:10 হিন্দি ছায়াছবির গান। জানিয়ে দিলাম 12 জুন 2026 শুক্রবারের গীতাঞ্জলি এবং সঞ্চয়িতা প্রচার তরঙ্গের অনুষ্ঠান পরিচিতি। আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। এখন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে আগামী 24 ঘন্টার পূর্বাভাস, প্রধানত মেঘলা আকাশ সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34°C এবং 26°C-এর আশেপাশে থাকবে। গত 24 ঘন্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7°C, স্বাভাবিকের থেকে 0.2° বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 23°C, স্বাভাবিকের থেকে 4.2° কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98%, সর্বনিম্ন 67%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 0.2 মিলিমিটার। পশ্চিমবঙ্গের সমুদ্রে অথবা নদীতে উপকূলবর্তী অঞ্চলে যারা মাছ ধরতে যান তাদের উদ্দেশ্যে কোনো সতর্কবার্তা নেই। শুনলেন আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি, আকাশবাণী কলকাতা সঞ্চয়িতা। অনুষ্ঠান শুনছিলেন সঞ্চয়িতা প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভে 297.6 মিটার অর্থাৎ 1008 কিলোহার্সে। সঞ্চয়িতা প্রচার তরঙ্গের দ্বিতীয় অধিবেশনের এখানেই সমাপ্তি। স্টুডিও ঘড়িতে এখন সময় রাত 12:08 হয়ে 56 সেকেন্ড। জয় হিন্দ।